লাকি আকাশবাণী দিফু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই ফরা মিনিট ফকেপ চকসি রেডিও নাকার জুডুনকে দো আনারারা ফান নেলি জ্যোতি হানসে পি কারডম নাংপা জিওর সি পি নিয়া ট্রান্সমিশন ইংপুপন ইগলো পিনিকে পাই পাই নি ফাই ইংকয়রা চকসি থে মানার নি জাইমেককে বাংলাকে এফ এম ব্যানার লং প্যান মেগা হার্টস ফারুই সিরা তক বরা সেরকেপ লাপেন আকাশবাণী ডিফু স্টেশন অলং কাপিচেটাক আজাই মেকে দো আমসাটা মেনাং লিটুম নিউজ অন এয়ার অ্যাপস অলং পেনটা আর্জলং ইকজি পিনি কন্ট্রোল রুম অলং সায়ার পুকে দেঙা বাঙা মেন লাকে টেকনিশিয়ান অন ডিউটি বুদ্ধদেব দে লাপেন ব্রডকাস্ট অ্যাসিস্ট্যান্ট আসাইকে ক্লেম্পনা বাং আমেন লাকে নিকা তারুপী

লাকে আকাশবাণী দিফু আদুন্ঠু কাংডু কার্ডমালুনকে রটকা পার চুয়া চায় মেক আং ডেঙালং আপ্রাংসি নেলসন টক বিপেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে আবান আন দামতাংলো

লাগে আকাশবাণী দ্বীপু জাইমেকি বাংলাকে এফ এম বেনা লংপেন মেগাহার্টস ফারুই সিরা তকবরা সেরকেপ লাপেনাং লিতুম আকাশবাণী দ্বীপু স্টেশন লংকে রটকা পারজু কিডু আনাজাই মেক্সিতা মিনাং লিতুম নিউজ অন এয়ার অ্যাপস লংপেনটা আর্জুলং ইকজি আদুন্থু লিরমিয়ালুনকে রটকা পারজু জাইমেক আং ডেঙালং আপ্রাং সি বারি রং ফারপি পেন কিলুনালুন আর্জু ইকসুনাং আলুনালাম থে আহুটলে নাং টাংলোতে

0: লোকপিয়লৰ প্ৰথম পৰ্যায় গৃহ তালিকা আৰু গৃহপিয়ল অৰ্থাৎ আপোনাৰ ঘৰৰ গণনা হ'ব। আহক আপোনাৰ সহযোগিতাৰ দ্বাৰা ইয়াক সফল কৰোঁ আৰু বিকশিত ভাৰত 2047ৰ দিশে আৰু এটা খোজ আগবাঢ়ো।
1: লাকে আকাশবাণী দীপু আদুনটু হিন্দী লামার জানালুনকে রটকাপার জুয়া যায় মেগাং দেঙালং আপ্রাং সি আ আপ লর্ড চলে লামার জানালং পেন উদিত নারায়ণ লাপেন আলকায়াকনিক পেন কিলুনালুন আর জুয়িক সিনাং আলুনালাম থে আপ লর্ড চলে।

আদুন্থু তেরে নাম লামার জানা লং পেন উদিত নারায়ণ পেন কিলুন আলুন আর্যুক সিনাং আলুন আলাম থে কিউ কিসি।

লাপোয়ানা পর্ণাং লিটুম হিন্দি লামার জানালুন কে রটকাপার জুয়া যায় মেক আংডেং লং আসন আসন হিন্দি লামার জানালুন আর জুইক লং তাংলো লাকে আকাশবাণী দীপু।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইডু পুতেমাতি হ
1: এ লাদাকলে আবেদে সেলাংমা আ জত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাংমে আসন মুংকে
1: কাপাচে থাংমে আসন তে দোপিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দোজে আর নি আলাম পাংরি পাংদন আদামা সারার নি মাহাঙ্গে থেকে বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুট আর নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হেরজুমিক কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলাং
0: এনতে কোসন লপাচি নিপ কোদাক লকা হুমরি দাম নং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং লে চিংকি চে থান বা প্রাং দা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলাং
1: ভাঙিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী দিপু আদুন্থু আসামিস লামার জানা লুনকে রটকাপার জুয়া যায় মেঘ আং দেলং আপ্রাংসি বারুদ লামার জানা লং পেন জুবিন গার্গ পেন কিলুনালুন আর জুইক সেনাং আলুনালাম থে আয়

আদুন্থু রদর সিথি লামার জানালং পেন জুবিংগার্ক পেন কিলুনালুন আর্জুইক সিনাং আলুনালাম থে আখাকে দিয়া।

আদুন্থু অনুরাধা লামার জানালং পেন আঙ্গরক মাহান্তা পেন কেলুনালুন আর্যুক সিনাং আলুন নালাম থে বয় জুয়া।

আদুন্ধু রদর চিঠি লামার জানালং পেন জুবিন গার্ক পেন কিলুনালুন আর জুইক সিনাং আলুনালাম থে এন্ধারে এন্ধারে।

0: iklaim unlang nangli sumar kachalana long sitame don rap kachalana long sitame nangli aprang wangsi nangli methang phantame chimatha pen claim unlang jongsi nangli bor e pulote nangli kai long ke success nangli chethek longji ningar lo lam ke lalo ili sarpimaratum pulote anghor do sitame claim nangji pusini li mathasi pini nangli tumangno ningjelo
1: লাপানা পর্ণাং লিতুম পূর্ণিমা তেরন পি আনিংার লো আলাম থেকে থান আর জুইক লং তাংল আদুন্থু সোয়ার লো আছে আংটং আজাইমেক আং ডেঙালং নং নাম কাছে থাংক্লং লুনসে পি বাড়ি রং ফার পি লাপেন হুনমিলি ক্রপি আংবং চিহু চিপুত আর জুদুনিক সেনাং
2: আপ্রাংসি রিডিওকার জোয়ারা তোমফান নিলিহীন পেন কার্ডম পাজে রেগলো পিনি লাদাখ স্টুডিও অলং কাছো ফাপন লাগে ইনুত লুন কি লুন আনাথু নং কাছে থাংক্লং আবাং ফি এফানসি চোফাপন ল আলাং লিকো মালোমা পোলোটাং তে আলাং লিকে মাদুটা কালি ল বাড়ি রং ফারপি হেনলু পিনি আলাং লিফানাসন কাছো ফাপন লংকে নিলিকো পাই পুসি নিলি জেমা থাপন ল লাসি আলাং লি সিতামে নিতুম কাছো ফাপন আতেং ওয়াং প্যান নন মাইক্রোফোন আথেং নো নেং নি ইকটাং ল লাসি আপ্রাংসি আলাং লিফান সিতামে আকাশবাণী ডিফো হেন প্যান সুরি সুরিয়া কারম বাজে রেগলো
3: কারডম
2: টাংতে কেচেং সি নাংলি ফানাংকা জুই কেলাপুলো নাংলি লুন কিলো না ফুঠা থান বাজেরমি পঞ্জিমা কমেন্ট টু পেন সি কেচেং দনলো
3: ও কারডম আকাশবাণী দীপু রেডিও কার্যারাটা তুমফানতা নীলহীন পেন সুরি সুরিয়া কারডম বাজে রেগলো নীলি কিলুন কে স্কুল কিদুন হুট পেন সি নীলি কিলুন ল লাপেনতে হালাসু হুত নীলি তুম স্কুল হুত সমাবিগেশন লাসন দোদু গরম বন্ধ লাপসন কি বি দোদু লাসু হুসি নীলি সিতামি লুন কার্বিয়া লুন হিন্দি লুন লহাই লুন সি নীলিতা হাদাক কিছি পাতি দুন লাসি নীতিয়া লং এটা লং উন ইগল লাপেনতে কিলুন সিতামি ইনিংকা রং পিক হালাসু হুত আথেমা কিলুন আতুম চিহুং পিক ইহু দিছি লাসি নীলি তামে লাসুহুত লুন কিলুন চেং বাংকে হালাসুহুত সি কিলুন ইক চেং লো
2: হালাসুহুত নাংলি আরতা কো আনবাক দো লুন কিলুন চেং
3: নীলি আরতা বাং হালাসুহুত কে নিংকান ক্রিপহ আলম আরতা পো বন
2: তন্তে নাংলি ফান কমাত সি লুন কিলুন আচতায় লং নাংকে ওয়ান ল
3: লুন কিলুন আচতায় লং নাংকে ওয়ান না বাংকে নীলি সিতামে এনে কে স্কুল লং ল হেদি সিতামি নীলি ফান রিডো রিডো লং বাংকে আফিল হে তামি লাসো প্রাং তামি নীলি দা স্কুল লং লুন ল নীলি ফান নাং থেক দন লং ল লুন কি লুন বাংকে জয়সিং রং পি লুন সে পো কার্লি তাং জয়সিং রং পি আলাং লিসি নীলি ফান লুন কি লুন নাং থেক দন লং ল লাপেনতে পুখিলা লেক থিপি আলাং লিতুমা বাংকে ডাক হায়ার সেকেন্ডারি ডকমকা লং আলাং লিতুম বাংকে জাস নাং দুদুন ল লাসি নীলি সে বাং আর্জুল তো নাং লুন লুন জি নাং নিংহাং মা পুল বাং নিংহাং সিতা কিলুন সি থেক থে বঞ্চিতামি কিলুন বাং নিংহাং লাসি এ নীলি আবার সাইডু পুতে নীলি লুন জি পুষি জি থান নল লাসি নাং লুন নট নিতুম বাংকে নন বাংকে আপর লান দো এলো লাসি নাং বাং লুন লুন নই লাহাই আলুন হিন্দি লুন আসামিস আলুন লাপেন কার্বি লুন লাহাই লুন নাং চার্লি নট নাং লুন দু নট পুষি গিপু মাসি নীলি হালা সুহুত পেনতা লুন বের আমার নট পুতা লাপুসং সি লুন বম থেক ও এদাত সিতা
2: তাংছি লুন কি লুন লা নাংলি পুনাং নীলি জি নিং হাং পেন বগি লুন দুন
3: ও নীলি নিং হাং পেন লো লাপুসং লো কান্দো কো বেতা কিলুন গে কাম চিহুং ও মাসি নীলি তা নিং হাং আমাসি লুন দুন লো লাসি না কে থেক আতুম তা বাং থেক মুচর রি মুচর আতুম নাং থেক লং সি ও লাসু সু লু না নিংহাং উ জি বঞ্জু পুষি নীলি ফান্তা নাং সিলেক্ট পনল হে হালাসু বাংকে
2: নাংলি লুন কিলো না ক্লাস সামি এন দুন মা
3: লুন কিলো না ক্লাস বাংকে ইহু দিছি ডকমকা লং দু ইনু বা খাই হেদি লাংলি ক্লাস অন সারে গামা ক্লাস লাস নাংকে এন দু স্কুল লং লাম তা লা পাবেং দুন হইল হে নীলি চার্লি দুন উ ঠিক থে দেলো চার্লি দুন উ লং লে দেলো আফি নাং থান দু থে দে বাং টু থে দেন মাত পিনে গেছে সাপ পেন মাকে দুন লং লেন দেল চার্লি দুন তা চার্লি দুন হয় আসন ও মান দে দাসন লজ
2: চরল।

0: rang sina sar poe wat pu
1: kolo salun pe ne long don ke
0: rang sina sar poe wat da long ke long don cheng ke alun na bang ta ko pelun ne ho chi teng ne erlo sta long e long lo alun e wat ta long thu o ma chi ining ta bi tu da lo pelun ba ne ke long bang e long lo ta pen de e ala pansin kru pen pachi thagalun ta long dun bon ba ni pachi thagalun mo khata lun lo long lo তাই ভাত বাংকে লং দু উলু পিপি টংকে লং নে নিলি তা নিলি নিং আবি দেল হ তাই আংসে না সার পো এবারটা বাত্তা হিনি থম নে লং দুন বন নিলি
1: তে নাং লিলুন গেলা ফিল্ম আলং তা বন মা কার্বি লামার জান আলং মত অ্যালবাম আলং
0: ও অ্যালবাম লং তা দু কার্বি লামার জান দা দু কে চেং সি গে কার্বি লামার জান গে ক্লাং চেং চেং আহুত লা মাচিং আছে কে লাং পু লা বাংকে ফিল্ম মেন কে কোসন মিয়াম জিতেন নি টু দেল হ ও বি হার জি নে পিন ও লাল আপ্রাং প্রাং জিতেন নি থে ল কি লুন তা
1: সব সোনাং লি লুন চয়মা ও বি হার জি
0: ল ও বি হার জি লুন হে মাচিং আস

0: Kobi karbi tum ki do kitha athai ta thegdam long lahai ning chi arong dulo lapente bihu function lahai ta dun long lo kadok bi apir thi ta thek dun long kilun pen ning chi arong la pusong dulo lapen pirthi lun kilun pen ining karong ke thek dun long kachini dun la pusong non puta la pun sining chi arong la si thek dun long bom masini lita lun gilun abang ke non puta ing ton te dera son lo nilin pe nili se mane nili kai niji te du tik abang ke nili ke lun gilun abang ke iri ge la pen nili pan sita me isi arnam hir ju bi la pen ka do ve pir the kar bi arat atum am ta nili pan ang kirung nang kaching hon pe na jo ini nili non pusita pusi lun lun dun bom lo
1: tangte nili nangli phanakar ju kang tungela pulo nangli pirthelong acting tang ho ke kilun ke kan hera domati la sila so lun kilun a thu ku pia pose nangli la puna le kangwa elo
0: Nili kangwa bang ke nili ge acting bang ke thik the sitame kilun bang ani hanga pasi la lun ge lun bang si ingwai ek rong lo
1: tangte nangli phan non konannat adim nang hang la lun ki luna phan ka prek ka dim at sita mi nang hang hang
0: kaprek
1: ma
0: adin bang ke dun lo prang prang ola sam tur lapuson ta dun lo kaprek kaprek kapara sam alam lo vera sam lahai lom ta ju dun lo la ke porhi bom hu si dun lo be kang ku pen ta apen bang kai kai lon sita mi lun dun long lo thek dun long lo ning rong par lo la si ala so sta lam puta ning che ma tha te ining ta karong la pen te ining ta run vi ti ti lo prang prang kilun dam ke thek dam long la pa hai ning che ma tha dam lo te
1: tangte nangli tumla lun recording la so pathak ti thanam se nang lun recording ke nang tum kona nat se ke dam dam lo lun ke tham dam
0: aprang ke ili tum dak karbyang long ke lapuson studio ta ke tha padim ave ma ti di la si ne ke Guwahati si lun dam dam Guwahati lun dam po ain ke hadak hotel son no hole ili tum karbi bhavan do dak si sang nam dam hadak chong si adim ave pute kapre kadim
1: কার্বিয়াং লং
0: হোটেল
1: লং মতা
0: সিতা
1: দু
0: মি
1: বইনে কে কে থাপ দাম লুন রেকর্ডিং আদিম সিতামি
0: ও হ্যালো সুত কে আবি নীলি তুম লুন বম হুত কে আবি নন বাং কে দু উলু হে নগাঁও দু হজাই দু নন বাং কে
1: কে দো সিগি লং
0: দিফুতা কে অং দুং কে দিফুসি কে অং নমা পো আন পিন লজো স্টুডিও তা কে অং টু অং হ্যালো সুত কে দিফু কে আবি দেন মতি দি গুয়াহাটি নগাঁও তা ইলং বেদ হ্যালো সুইট কে সরগম স্টুডিও পু লান বেদ বন হ্যালো সুইট থেক লং কি গুয়াহাটি সিদা মিল পান দু ই লং নি নে লং থম নে আনবে জ্যোতি চিত্র বন দু ফিল্ম ফ্রেপ দু লাপেন দে উডিটেক স্টুডিও নীলি বাঙে উডিটেক স্টুডিও লং সিদাম হেদি লাপেন কিলু নাম চেং বাং ফিল্ম ফ্রেপ লং সি লুন দা বা লং রই সো পামা বাং কি
1: তে নাংলি কুমাত নি ফান কাচুরো কাং টুং দো মানাংলি নন লা আন কিলি দুন আপুথা নাংলি ফান নাং চিনি নে মজক তাবে মতি এবারে রং ফারপি বুদে ও লা কেনো সিঙ্গার আসি কি জুমি নাই বাং ল লসন নাং চিনি বাং দো পিগলো পিরথেদ লা নন কার বেং লং আ ডাং কে লা সে নাংলি কুমাত নি ফান কাচুরো কাং টুং দো মা লা আন কিলি দুন কাং তুই কিলি দুং আ
0: ও নীলি কে কাচুরো কাং তুং বাং কে নীলি কে কাদো কবি ফান নীলি নিং চিং সাম কার বেং লং কাদো কবি আরাটা তুম ফান তা নীলি নীলি নিং সাম পিক লাপেনতে পুখিলা লেখতে পি লাপেনতে জসিং রং পি আলাং লিতুম নীলি ফান লু নাঙে পি লু নাঙে লুন নাং পি থে পা লাং লি ফান লাং লিতুম বাহানি ফান তা চুরু রে এ লাপেন পান সিং ক্রু তালো জর্সিং বে তালো লাং লিতুম ফান তা নীলি হিন পেন কাই কিতা নিং কাচুরু নিনিং আর লো কাইতা দু আলাং লিতুম ফান আসি লাকা দো বি নীলি কিলুন সিতামি কার্বেলুন সিতামি দোকবি নাং পাচিনি প্লু বাংকে আলাং লিতুম আজই নিল লাসি নীলি আলাং লিতুম ফান সিতামি নীলি হিন পেন সিতা কাচুরু আকার ডোম পাজির ইভের কাই কিতা আলাং লিতুম অলং কাই কিতা পাদু না
1: তাতে নাং লি পুথত লুন কিলুন জি ফানাং লি নিং হাংলাং মা
0: ও নীলি কাই কিতা লুন বাংকে নিং হাং নং তা কাই কিতা কিলুন জি ফান কাই তা চিসিক দিং আসন নীলি কাই কিতা লুন লুন স্টেজ প্রোগ্রাম লে আবি নহক রেকর্ডিং লা বিস্তা নিলি কি হেমতা হেমা সাই কি ক্লেম বম আং বং তা নিলি লুন বাং চিতেং নি এ লাপেন তা জু কি সাং মেগে জাং

0: প্রাঙাপ্রাংসি তামি নিলি ইজির ফজির থর বা লুন লুন দে তুইকে নিলি গিয়ে আজতার সাং পুষনল লাপেন গে দাম গে বাং তামি কাইকে তা নিলি নিঙার লোকে লুন গি লুন সি নিং মাথা
1: নন কি রিলিজ জিয়া লুন পিনি নিল আসন দা দোমা
0: নন কি রিলিজ জিয়া লুন বাংকে আবিলা আংসি তামি রিলি লুন জি পুষি গে মাথা স্টুডিও আলং দাম জি লুন নমখা লুন কি লুন জি ফামসি কে মাথা তা লুন নাম দিলাম জ আপর চিলং লিলাম মাসি দজয় তামি রেকর্ডিং দাম জি পুষি নিং আর লোকে কে মাথা লগলাম আর লুন নমখা আবাং ইনভাই বেলা তা লুন কে লুন দাম ইজি পুষি মাথা লো
1: তাতে নাংলি হিন পেন নন কিথুর মিয়ে লুন সে পো লুন সি পিয়ে তুমা ফান কুপি আলাম থে সে নাংলি কিথান জি নিং হাং লো
0: নন কিথুর মি লুন সে পো লেন সে পিয়ে তুম বাংকে কে থেক কে থেক পিক পিক আসি জমি পিক পিক লো লাপেন লাপেন দে ও কিলু না বাং তা দু পিক নন কি কমা ফান ল নাংলি কি পুপ কমা সে আসি কি জমি নাই ল লাপা পুদামুন এদের ল মানে কিলু না বাং দু পিক কে থেক বাং দু পিক সীতামি এলি তুম বাংকে ইসন বাংকে নিং কে অয় তা দু চেতল আথে মা নিং কে অয় নাইয়ে বাংকে এলি তুম বাংকে বলিউড সিঙ্গার সে মান দেখি এলি তুম বাংকে লাপু দাক এলি এমে না লুন চিলুন পে সি কি হিত লাপু সনাং সেলাং চেথাং লাপু সনাং সেলাং সীতামি নিলি বাংকে নন ওবি কি মিয়া সমার ফান লুন সে পো লুন সে পি বানা চু নিং রি বাঙা লাপু ল ইনুদ বাক সিঙ্গার লুন সে পো মাতাংতে বলিউড সিঙ্গার হিন্দি আলুন ইংলিশ আলুন লাপুসন সীতামি পাচি থাং দুন থেকাসন তে পুষি নীলি নিং মাথা নীলি থেক থে দেল সীতামি নন অবি কি মেয়ে তুম বাংকে আসে জমি পিক পাক পাশি লাসি এ হিন্দি আলুন সীতামি হিন্দি আলুন পেনা কাপড়ে কাপড়ে কাপড়ে কা খাই লুন সীতামি নাং লুন পি তুন থেকাসন তে পান সুসে কার্বিয়াং লং আসর সীতামি নিং গা রং জি পুষি নিং মাথা
1: তাহলে নাং লুন কি লুন না ঠুকে লুন কমাত মেসি কা পাচে থাক চেং নাং লিং জি থানিক জি মা
0: লুন জি থাক বাং হে লুন জি থাক দুয়েত আবাং কি লুন চেং আবাং কে আলুন বাং কে ওবি ওবি লির পু আপ্রাং প্রাং ফিলিম নে অ্যালবাম নে লাপুসন জি পু লা বাংসো লুন বাং কে রেকর্ডিং ল সিনামি লাসুলুন আপিলিম বাং তা ক্লাং গে ক্লাং লো বন প্রাং প্রাং লাকে লাই তোমার লুন সে পো কার্লি তাং জয়সিং রং পি আলাং লিপেন সিনিলি কে পাচে থাকলো লুন বাং কে আলাস লুন আবাং নন আফি গে লুন থু বাং কে স্যামসন ইংটিভেন্স আকো পাচে থাক লুন থু লা রেকর্ডিং বাং নন আফি কিসের আবাং কে আপ্রাং কে লুন চেং আবাং কে জয়সিং রং পি পেন্সি পাচে থাক বা সলুনকে রেকর্ডিং দাদা দীপু লং সে স্টুডিও অবে হে লাপু নি লাপু বক্স পিনি নি ইসিহিনি লাহাই পেন্সি কিলুন
1: তাকতে নাং লিফানন রেডিও স্টেশন লং পিনি তা নাং লিলুন কে থাপ দম লাপু সন্তা দম
0: ও রেডিও লং দো রেডিও লং কে আপ্রাং প্রাং দিলি অডিশন পিদন লো এঙ্গে অডিশন লং দন লো লাসি কে রেডিও লং বাঙ্গে আলা সুদ কে দাম বের লো কাইকে তা আনি ইবাং তা দাম লো নন বাং কে কাতিকুক দোক হ আংকে হাং মানে আলু নাং পালি তিতি হলা সুহদ বাং কে হেদি আলু নাং পালি পোলান আনা আর নি লান আনা নি কে নাংলি অডিশন দু নাংলি বাং ইক নং পো রেডিও লং পো পো হলা সুন বাং নন বাং কে লাপুসন বাং আবিদে আমা সিং কে রেডিও লং কিলুন লাপুসন আবিদে লো প্রাং প্রাং আলুন নন বাং কে নাংকে হাং লাপুসন আবিদে আমা সি নাংলুন দেখতে দে লো
1: বিনি কে পর আলাম না ডক আপদ এলি তুম কাছিং কে চে থান আজাই মে কেলা পান লিং টন পন কগলো না নাংলি ফান সিতামি চোরো পিক ল নাংলি নিলি তুম কাছো ফাপো না টেং ডাক ওয়াং পে নাংলি লুন কি লুন পুঠাক নাং কাছে থান না পট লাসি নাংলি ফসিতামি পুঠত আকাশবাণী দি পোহিন পেন সুরি সুরি কার্ডম নাং পাজর ঠুলো
0: ও কার্ডম কত ওই ফান্তা

আর ইকলং ইকটি বাংসুরা রা ফি আসনসন কেনাং সরালাম জির কেরত কে পারজু পন পেনা ফি পিনাপ কার্বি জাই মে কলং পেন লুন চেঠাক আং ডেং লং পেন আং নিতুম ফান সুরেন বে মালিনীতি সুপি লাপেন কে বারি রং ফারপি লাপেন দেহুরি রং পি জিতেন টেরাং লাপেন রবিনা ক্রপি লাপেন কে প্রসেনজিত ফাংচো লাপেন কে পখিলা লেকটি পিয়াতুম পেন কিলন পন লুন চেঠাক আর জু ইকলং ইকটি লাপেন আনপারা সিটামি পিনাপ লামজির আং ডেং মাতাংটে চিউ চিপুর আং ডেং লংপেন পিনাপ লাং দিতুম লুনসে পি রবিনা ক্রো পি পেন কচিউ চিপুর লামজির আর জু ইকলং ইকটি কার্বি আজাই মেঘ লংপেন পিনাপ কিরত কপার জু পন জিকে লাপু আন হেন লাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আদুকে পিনি লুনবারিম ক্রট কপারজুপন আং ঢে লংপেন আপ্রাংসি কাজির লেকটি পিপেন কিলুনপন আরজুপন ইকসিনাং আলাংলিপেন কপারজুপন জি পিনি জির থমালুন লাবাংকে বিরেক কেপ্লাং আলুন লাপেনকে আদুন্থু হানসো কেপ্লাং লাপেনকে আদু সি ফোলো কেপ্লাং আলুন লাজির থমালুন জিতামে আলাং লিপেন কিলুন পনালুন লাদাক নিলিতুম আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আজাই মেঘ আলং পেন পিনি সি কেরট কাপচি তাক পঞ্চেং জেলা তাংতে লুনবারেম পিনি লাদাক আকাশবাণী গুয়াহাটি মহাবাহু কার্বি আজাই মেঘ লং পেন কাপচি তাক পঞ্চেং কাজির লেকটি পিপেন কিলুন পনালুন আরজু পনিক সিনা আপ্রাং সেলুন জির বিরেক কেপ্লাং আলুন

নাম জাইমে কাজুলং বামলাকে আকাশবাণী গুয়াহাটি মহাবাহু আংলংপেন বিনি কাজের লেখে বিপেন কিলুন পন লুনবারিম আংলংপেন বিউটা থে পিয়াপ্রাং নিতুম বিরি কেপ্লাঙালুন সে আর্জু বম দাংটে বিনি লাভাংস আলুঞ্জির কিজুট আংকুং আর্জু ঠুইক সিনাং

lundarin kerot kapar chupon ang deng long pen pini nang itum kajer lek tepi pen kilun pon biri ke plang na pen ke hanso ke plang la jirni alunjer nang itum arjuk long tang no adundu ke chiu chiput alam jer arjuk pon dik sinang pini labang so ang deng long pen ke chiu chiput pon ji labang ke lun se pi sosikola hanse pi pen লাভাংশ কাছে হচ্ছে পুত পোনা লামজির কান্ঠ পোনা বাংলাকে অজয় কুমার বরা তাঁতে চিহচি পোনা লামজির আর্যপনিক সেনা।

0: sulunod.
1: Nali ang deng isyelong isyelam ng itan nali bihek penta la kini kipatu bang kapan kipatu hinda nali paprang ponpo la solam ng tanita
0: la bang nili school la life pen lohe school bihek pen sinil tum la ningkani si pen annual sports la hay dudu matidi la da patu dun lo athletics ang gikaita nili best ke long dun do
1: ke
0: kat lo football doi badminton doji age la table tennis doji la
1: throwing
0: volleyball ta dulo volleyball ta dulo la throw ke de lo javelin discus shotput la hai ke dulo la hai ke ham bi hek pen se ni li patulo an bengala inter district aprangi kar biang long pe nor kachar hil enueli la ninkani si pen he iphong phong ni nilitum da di phulong se bibi
1: chalang
0: mane inter district la kar biang long ta inter district la nor kachar pen kar biang long si pathu thu la dakla ni li best athletics kai ta long dun an pen ke best singer da kai ta long dun me ni li
1: an ke na li এমি স্কুল পাস জেট কে আকো হাই স্কুল হাদাক মাসি পড়ে কে চাটিল মতে দি নালি কমান তো আনি কাঁচি নালি লা মেট্রিক পাস শিখল
0: নিলি 1976
1: নালি মেট্রিক পাস জেট মেট্রিক পাস জেট আপনি নালি কোনা লাগে চাটিল
0: ডিপু কলেজ আমার সেই দুন ল
1: ডিপু কলেজ ল কসনা হিন
0: নিলি ডিপু কলেজ ল চাটিল ল সেটা আমি নিলি চাটিল উলং লি দেলো নিলে লা হাই সেকেন্ডারি হেডি হাই সেকেন্ডারি

0: নালি লা কার্বি অসমীয়া তাছ আলুন কে নালি লুন লি লাছ কাপ্রে কালুন নালি লুন নিবা
1: রবীন্দ্রসঙ্গীত কেলুন, রবীন্দ্রসঙ্গীত কেলুন বা
0: তাতে লুনি খাতে

লাকে আকাশবাণী টিফু যাই মেকি বাং বম লাকে এফ এম বেন লং পেন মে ঘরস ফারুই সিরা তোপরা সিরকে লাপে নিউজ অন এয়ার মোবাইল এবার লং পেন সিতা নালি তুম আকাশবাণী ডিফু লং পেন যাই মেকি পা চিতাক আর্জুলং ইকচি আদুন্থু নন স্টুডিও ঘুরিয়া পর পর ফাই প্লিরা মিনিট থংকেপ চক টাংল লাসি নন নালি তুম ডিমাসা লুনবারী মালুন আজাই মেক আং ডেঙ লং পেন ডিমাসা লুনবারী মালুন আর্জু ইক লংপু কেচেংসি ডিমাসা লুনবারী মালুন আজাই মেক আং ডেঙ লং পেন সাম্পার বড়ো কিলুন ডিমাসা লুনবারী মালুন আর্জু ইক থা

লাপুয়ানাপুর বু ডিমাসা লুণবাড়ি মালু না যাইমেক আংডেং আলং পেন আলিটুম কাপড়ে কাপড়ে ডিমাসা লুণ আর জিগলং টাংল আদুন্থু বড় লুণবাড়ি মালু না যাইমেক আংডেং আলং পেন সামেলি বসুমতারী কিলুণ বড় লুণবাড়ি মালুণ আর জিগ থা।

বড়ো লুণবাড়ী মালুনা জাইমেক আং ডেং আলং পেন নন হেডনারি তুম সামিলি বসুমতারি কিলুন বড়ো লুণবাড়ী মালুন আর্জিকলং টাংলো আদুনথু বড়ো লুণবাড়ী মালুনা জাইমেক আং ডেং আলং পেন প্রফুলা ব্রহ্মা লাপেন আলাংলি রুইসংহ তুমপেন কিলুন বড়ো লুণবাড়ী মালুন আর্জিক থা।

0: সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক। লোকপিয়ল 2027, আমাৰ লোকপিয়ল, আমাৰ বিকাশ।
1: লাকে আকাশবাণী টিফু আদুনথু রংরুবাজাই মেঘ আংডেং লংপেন মূর্হা কাসিলাম পেন্তা হেমতুনি সি চেপাং চেপাং রেং উন পাপুথা কিসো তেরন লাপেন হুটবাং ফু জানিস রং ফারংবং চিহু চিপুত আর্জুক থা
2: লাকে অল ইন্ডিয়া রেডিও দীপু পিনি লাদাখ স্টুডিও লং মূর্হা কিবু মতে কাসেলাম অপুথা লামথে চিহুচি পুট পঞ্জিয়া ফানসি লাদাখ বরি পিনি লবাংসো আলামথে পুথাক লবাংসো আসাই কে ক্লেম মতে মোরহা কিবু আবাংফু সার কিসো তেরন আফা নীলিতুম স্টুডিও লং ফাইগল নীলিতুম কে ফা তেংপেন আলাংলি আপর নাং চিপিসি নন কে নীলিতুম আ স্টুডিও আ মাইক্রোফোন আথেং নুবাংপেন নাই নি তাংল তেরনা সংহ ফ্রান্সি কে নিলতুম অল ইন্ডিয়া রেডিও দীপু আহিন পেন কার্ডম নাম পাজারিগল
3: কার্ডম স
2: তেরনা সংহ ফ্রান্সি কে মুরহা পোলাম কে কিবি গি থি তুম তা চিনি পো
3: চিনি ল
2: লাপেন কাচিনি নে বাং কে ইং আর ও পো পুসন সিনি লিতা ক্রয় নাম ল লাসিন আলি মুরহা কিবু লাবাং সোয়াসে কে কো না পেন সে কা চালি দুন ল কে চিং সি লাম থে বাং কে লাপেন কুমেন্টু নিকান বেন সিনালি লাসু আসাই মতে মোরহা কিবু মতে কাসেলাম কাপাং চেং ল নাং থানি জিমা
3: আহল স্যার মোরহা কিবু হালাম বলতে চেঠানাম লতেন নিং দুক মেমি আলাম নেলি 2014 আনিংকান হালা সহর নেলি এডিপি সেন্ট থমাস স্কুল প্রাইভেট স্কুল অংশে নেলি লোচো থান হলা সহর নেলি তুম আবাই নং তা অং ও এ লাসন্ধা থাকসি নেলি নেলি বং ফানা পাচার দি কে নেলি হেম কাংনি জি ফান টাকা শিক্ষাক দকল সুকি লাহাই চনামন এ আমানা কে মরহা কিবু ব্যাং ঠেক লগল নেলি বাজার দাম হত হলা মরহাকে জ্বর অল আমার চর জুলো হালা সহত ইসি পেন ভারত্র হলা বাংসো মরহা চুনামি ফান্তা নেলি মাথা নাং কগল
2: আমরহা দরল লাগে
3: আমরহা দরল আমরহা ইসি পেন ভারত্র মাগে নেলি ল্যাং ডেকাং ডিং ল মাথা ল খুব পুল ল চুনামন এ লসো টাঙ্কা খরত দেট পলন্তে হালা নেলি মুয়া ফান ফিস বাং পি মনবেল লসি নেলি মাথা ল কুপু সি গেক্লেম জি মাহপ মাংকে আমরহা অন্তিক ল্যাং ডেকাং ল কেলা সহুত নেলি লং সেলফোন দো নেলি আ ফটো তুলি প্লেপ ল সব ফটো তুলি প্লেপ সি নেলি হেম নাংলে রক কান মাথা দিং ল নেলি মেথাং সি কাবনাই ফান বর ই ল সয় ল আসো সয় ল বনাই ল তামে থেক থেদার ল কপুল মাল হ পমা নেলি মাথা থল কপি বিদি ল মা পমাংকে আই ইউটিউব লং দো তাহাই ল্যাং ল কাপড়ে কাপড়ে কাসন নিংকে ইউটিউব লং দো কক পর লাদা দো কক তাহাই পম্বাসি নেলি ইউটিউব লং সার্চ ল ল্যাং ল ঠিক তা ঠিক দো ল মাংকে নেলি হাডাকসি ল্যাং ল্যাং ল্যাং ল্যাং পেন বনাই দন ল ল্যাং বম পেন বনাই দন বম ল কেচেং সি কে নেলি আহকলাম চেতান সেপট নেলি পাতাং রেখে দেল লাপু গাদি ল আকো চে বনাই থাক আকো ইউটিউব চে ল্যাং থল আনকে নেলি পিও পিও পেন নাং বনাই বম ল নাং থেক বম ল নাং বনাই বম ল নাং থেক বম ল আনকে আফি আনকে নেলি হালা বনাই থেক এল সিম্পল বাং বনাই থেক এল আফি আনকে ডিজাইন আফুর গি তুর আমেনকে টক তাং হ লাপেনকে থে সুরিয়াং ফার তাহ হলা ইলিলে হিজাব তাং হ পিপিনে বিপান লং আবি কি পিয়া সং সিনিলি
2: আবি কা পাদুন সনাক থা
3: আবি পাদুন সনাক সিনিলি আবি কি পিদা নাং চেং ল আনকে নিলি কে চেং কো কে নিলি হেম ফানসি বুচত ল হেম ফানা বে পু কাং নিয়া দিম কাবে পেনসি নিলি বর ই চেং ল বু ল আনকে নিলি হেম লং কি বু তাং বাং নাং থেক লং সি নাং আর জুলো লাসো হর মু কোনা সিকে নাম ল হলা দা কোয়ালিটি কোয়ালিটি দা দল কি বু চালি চেং পকে থাং থাবে পেন সিম্পল লসো পেন থেক মুচদ আবাং কাপ্রেক ল নন থেক টু সের আনা ফি আবাং কে ল্যাং মেসেন ল থেক লং লসে নাং লি কো সনসি কাপ্রেক কাপ্রেক কোয়ালিটি আ ডিজাইন কাপাং রুম দন উলো কোনা সি নাম ল প্লা নেলি মেথাং কাচালি নাং লি

0: sắp ô là cả lá bằng nặng cả chế break chết độ là ăn về là nó push ra mấy thứ cục lại
1: ai ai nó là đun thua làm thế bằng chế than làm ích sanh là bằng số amorhan năng lý online bên YouTube bên năng lý chả lý lo là bên nó là bằng cái năng lý cái thích lo cứ đam mê là có sẵn gì bu năng mà có sẵn gì là Amir có sẵn sẵn là design lo là hay ta cặp đôi gì mà ta là hay ta năng lý thích lo năng lý cả sẽ làm amorhan mua hết ta năng lý pin port đam lo năng cái nam chen cái inu da crossang hồ sinh năng nam lo là gì hala ke nang likip pudam ela tang da nang lika jonang bom pen murha ki bu ka charli cheng pen nang li pen ke cheng si nang li phan ke inut ke cheng sia customer lo hola
0: kalang
1: la si hala puson ke jor cheng pen non an banko an muni tum si nang li ka selam amorha nang li ki bu amorha aningang sam la pen order nang chi pila nang li la puson si ki bu tang hormuha la puson si hiti kulat ka chu jordam la puson ta che theklong lo ma nang thani ji pa
0: nili ha nang nang ke cheng lo pen nang bu bom wang bom lo te wai pisa me nili bu o si kulat an ke jordam po poran se ta me chelong ne dalo nili ako nili ki bu ke jitya la order wang po la si bu cho cho athe la order poran ta nili pa dor dunun elo athe monitum isi pu dam lo plate la morha po hormu ke kopolo kelang abolon ta do attractive po hormu do
1: kala kala
0: designing pamidon sen lo plante la si la so ibu bang palang dun me chat lo moni tum ta ning nang dok lo la pen ge bu bom bang pon bom lo la nili hem ke areng sa dam the do he mai hem no ke han ro ave bo so na tha se non ta nili ing ni bom amor han ta bang nam pon det ti ti da do lo
1: ai ai
0: la me thang phan bo bo phis ta me hala apo thu nang che ton non chit po ka ve hu nang che ton non chit po nili gela nang likang ni tang pa me lo bo po ala bang ador na ta ka ing ga ki mi ador lo la son
1: la po son da do lo ai ai kapador si un elo pu da me la tante ai adun tholam che thanam ek sanang e kopuson son amor hasi nale ki bul ko sona design si athe non ki muni da tum ke karbi salam the pu sona tha si ove chu prek chu ha nele tum bihe ga ko ta morha pulo dang te isi ve da type morha
0: di isi ve da type aking tayar thon
1: tayar thon po la puson si
0: po la kang ni dim ta sing krang ba nai po
1: la puson la si nale ko sona morha se ki bu iklo ko son son lo এ টায়ারটা থন বম লাগমা না নাহলে টায়ার পালাম বলছি টায়ারটা থন বম লাগমা মাতে নন কে কালিল টায়ারটা থন থাইল আর ডিজাইন কা প্রেগল নবাং পামি পন বম কুপুসন সন আর ডিজাইন সি পুল ইংলিশ আর তুমাকে কুপুসন আলি রাছাম কা পামে আমর হাসি নালে কা সেলাম লোলা সলাম থে তা নাং থানিক জিমা
0: তো চেথান না নিলি হন আন আলি রাছাম কি পন ল নন বাঙ্গে নিলি কে হালা মোপেন পুব মা টায়ার কে থন পেয়া বাঙ্গে নিলি কি বুঝি বুবে দেলো ননকে
1: ওলা ভাই ক্লেম কে দেলো
0: লা চেক আপলাক বনাই পামে পামে প আঙ্গে পুপ আসাইট জেনে বালা ইল তুম কাং নি আ চেয়ার বা টিবুল আসন আকেং গে থন জাত আকেং লং তা রিপ পামে পামে প আবি রিপ দুন পামে পামে প আঙ্গে লা লা পু আসাইট আসাইট আ দ্যাং থন সি আ দ্যাং তা রিপ পামে প লা দ্যাং তা আবি পা দুন প আসন সি কে লাং বাং এমেক চেক জক ওই লা সো পসি মুনি তুম কি নাম বাং
1: এ মেক বন লক
0: ও ও এ মেক বন লক লা সন
1: লা পসন সে ক্লেম
0: লা লা সন নিলি ক্লেম ল নিলি কি ক্লেম নং থেক লক পেন দা জের সং সং কোঅর্ডিনেটর স্যার মন্দর তেরন স্যার বাং নং পিন খাত ল লা দা ডাইরেক্টর ফাদার থাঙ্গা চান আ বাং দিপু ডিস্ট্রিক্ট জেলা ল আলাং লি লা দা পেন চিংকি জে থান ল পিনে লা দা জেলা ল কে দোতম ফান পেনে সেকে কি পি লা হাই দো নংগেল দা গং পং পেন ইলি তুমা সার মন্ডল সার ব্যাং পুলো নিলি স্টাফ তে ইনু তেরন সাং হো মোর হা বুথে থান ল লা সু পেন সি নিলি ফানাং পন ল নিলি দা ডিস্ট্রিক্ট জেল লং দা থান নাম ল
1: ও নাং লি লা কে কে থান চেং ল
0: কে থান চেং ল
1: হাই
0: লা সি হেম লে রক পেন ল প্লন্তে আলাং লি তুম ল হাই আসাই গে ক্লেম পেন আপক চেলানা দাম থেক পো বা হেম চেলানা দাম থেক পো
1: সি নিলি কিং চার্জ আপ থেক পো
0: কিং চার্জ আপ থেক পো হলো দেখ নন আলি রচাম প্রেজেক্ট প্রেজেক্ট আলি রচাম আমার হা লাং লি তুম বুথেক ল বম ল
1: মে পিগ লতে নন সং হন লি লবং সো সাই কে ক্লেম ল পেন কে থান দাম ল কে নং লি কাই আর জন পেন পু দাম এলা দাং তে নং লি কাই বং কে কে চিং সি তা হাই পোল বসো কে
0: চিং সি ল
1: মে পিগ ল আদুন থু আলাম বং জে থান দাম ইকসা না নং লি মু হে পু ল ল কে হি থি কুলা তা নং লি কা সেলাম তাং আমার হা হে কে জোর দাম দে পু নং লি পু ল ল সি মুনি রে তুম ওয়াং পেন দি নং লি লং সি nang li hem nang hom ri pen do pulo tang te pon po
0: di pon po
1: ai la pen la puson ka selam ke thek long pen e muni le tum la puson di nang ka order sa tum la son do

0: lang tum la dak stand college long ska chali oso marto malang li
1: Ai.
0: tum radar nili dunga rai si do la nili nona mat ke tu khanjan sort richo rongki mi long si do halada ke do oso martum wang si nang thek long lo nili pulo nang li tum lo charli bom a hok lo charli bom ma hosta me nang li tum peni pina charli pon bom te messenger lo ki charli ke kalang na te ma charli patep unang po apor
1: Talang,
0: sipi unang po te voi
1: talang.
0: pisna me logo charli logo pene prek jama son nang litum charli pon son te messenger ya te non apor ke munit ki chan ki jar apor kache patte apor logo charli pendat ki litum voreng war sai long le te ta hai
1: Talang.
0: asi nang litum jong se ning hang polon te nili isi nang thaning tung mor ha bu nili the nili palang me u le pisna me nili asap sup thek lasi nang litum charli te nang ning hang polon te nang charli do noi polalang tum vang lo nang lang lo nang chali dan nang chali dun lo
1: Ai, te rona sangho, murha ki buta la ke pudam ela tangte isia art lo, isia ria sailo la hita, di.
0: kalang
1: La si, la su asai pen nang li pudam jima, cu klempa mete la ke isi kereng i la pen ekeng ke charjap i arcak lo pun nang li pudam ek jima.
0: la ilitum la bangso amor ha kibu athe ilitum check ke nam masinang ne karbiang longke anu tin abang putin adon tin abarita cheke phangke dove karbiang longke
1: Kala.
0: cheka ve bang ke karbiang longke karbia hem poke avema pole pudam sada henone
1: E phang ba ge doje.
0: e phang ba ke dove ji ate
1: Hey.
0: isia amor ha kibu pen isia cheka phang jur lut ji lata kali isia amor ha pen ke cek ipum na chu che ipum ma che ke mor ha hining bu do jong si tum mor ha kibu bupa me palante lapen ke ning cherot kut pen jong si klem palante ili king char jap un athe nona por ke ador ta do kok lo
1: Ai, ai, ai.
0: jong si abi ri pa me palante akki jum nae ador isi pen suri si suri isi ra paro hini an an lo lapen ke abad bang ke ko an mai ili tum ali ra cham ki bi thek lo
1: Ai, ai, ai.
0: ini la mo pen pu ba ma bu pakrang pakrung ya bang ke nona mat bukrang krang cho la bang paruner kep parot trok an an lo same bukrang krang bang ke li tum buda leve aning dog bang sa velo non ke
1: Non nang li pin purpon tang lo terona sang ho nona bang ke itum la so ka chujor di adora mu ko son sona designa amur ha sin nang li ki bulo la pen nang li nona tu munid atu maning ke hang lo athi munid tum ta ha ko son ri lo ka matha nona bang ke nang prek bom lo no ke internet e la pen di television la sona aju ka son lo posi si munid tum maning ke hang ta ka prek prek ke do ke thak ta la po son son
0: La
1: prek
0: son
1: bom
0: la son.
1: la si কোসন আমরহা আটাইপ সি লাতু মানিং কে মনি রে তুম নন কিবু না নাং লি কিবু পেন কে থেক দাম লং তেং প্লটে
0: নীলি লং নন মনি তুম আনিং দগ ইখাক বাংকে আকেং থন পামি পামি পো আংকে আকেং লং সেতামে আবিরি পামি পামি পো
1: আই
0: আদাং সেতামে হালা কাং নি নাট কে দাই সেতামে আর লাপুয়া লিং না সেতামে আদাং থন পামি সি রিপ পামি কালো কিরিব আলং তা আবি তা পাদুন পামি পামি লো
1: আই আই
0: aku customer jong si nang ka order plante alang ni tum amen si tok nang jima
1: ai
0: alang ni tum aning ke hang akala rateng pen si bonai pipo amen ki tok nei ta tok pidun po abile rib nei ta rib pidun po hala
1: repeat
0: kang ni long phot ta me ene bu pakrang pakrung ka dilo bu pangchim klong si har dakta abiri pa me pa me lo ba alam pelam ni li long asia order wang lo teron hem tun hala puson la menang tok pinoi pinili teron hem tun po tok pidun lo
1: ai
0: hala
1: ai
0: kang ni adim long sa me ko pisi kiri bonai ma pala inke da hom ta ho e thoi thi suriang phar ta ho
1: ai ai la puso na ji pulo hai
0: a thek tung he jaba mang ta ho
1: ai ai
0: la hai sin ang order ro la sin la hai teng ben ili ripi don lo aning ta dok khak lo
1: do khak lo ning sam u lo
0: aning
1: hai
0: sam o lo
1: ai ai
0: la si jong si li tum mor ha jong si bunai ba bipan bion le claim ji bu sam la son nang po mane ali ra cham bang pi nang po
1: ai ai non ke ke jor ke lang lam nang li hin panang thanik tha tiron sam mon nang li pulo isya morha rip krang rang pusita me suri si pulo kopuson pen ko ana ana dorlo nang like george non la nang li long nang ko order tum ana phan ke non nang li me thang ke claim pen ke thek dam long e kon ana dor si ke george
0: নেলি ইসিয়া মরহা পেন সুরিসি বা ফারো ক্রেহিনি লাসন সি পিল বা
1: আই
0: লাপু আদাং রা থনা থন প রিপ কে রিপ পসামে আবি আবি প্লন্টে ফারো নার কে আসন সি পিল
1: আই আই আই
0: লাপেন আকো আবি পালাং মে ওজি
1: আই
0: প্লন্টে
1: আই
0: লাবাং কে ইসি পেন

0: paruk ripo a size aling no lata
1: kibigite
0: ling lo jong si tula size plante isipen abitur klong nang ji plante isipen si suri isira parotro an an an nililong si ador jum nai lup si anta bang tum nang pu
1: oi si ta ki bu ai huita kapa metan nang lepa me nai lo pu dam elo lo nang te
0: nili ke athe market a price le nili ke endo le det mati jum jum nili ning ke ha
1: oi oi oi teron sa hadun thoba bang ke li tum la ke jor ke lang ka dog wa saita nang li alam theta nang li jaipon lo than mon lo adun tholam the bang ke morha jong si ki bu thek ser pulo tang te e don don hem tu na phana bang ke la kache pering ya war sa ke dup nang li hin pen pudam ji ba
0: nili pudam tu jong si a hok pe morha ki bu ma de ka son se a kam jong si a hok pet pen claim ning a klong pen claim lo pon de sia hem tun ga che pang reng ia ja kong do la bang so a morha ki bu ke athe nili ke non ke a jo a jo si bu chot a ta pen naro suni bu lo plon te le tu ar ni si pen isi ki tang de pothe nili khonta drog ya la si bu athe naro suni bu lo pon de naro suni ke khonta drog ke
1: so se de ji kalang lo
0: la pen ke la morha isi ki bu ji along tang ka ke dam ji bang ke check bang che nam jo plot po hola ilitum ahon an veloge nam nang ji
1: plastika hon ba chenam
0: plastika hon ba enke la plastika hon ba enke ilitum ke ke thegi bilong si nang che prek chot po a design long nang che prek don
1: dela
0: a design harule vita harule a design bonai si ta me ahon ki chui la an thak thak
1: an thak thak an chalo
0: ako ahon a color ka prek se dor ka prek gi la takali
1: kali ador dai si vet
0: la ador dai si vet la la si isia mor halong ke thegi bia sa lo along pen ke poahini chodatta do along pen ke poai si so se chot pen do along pen pothoman do la si non amat ke ilin parohini ra along pen ke trokner cap along pen ke troxike
1: oi lan si chocha
0: lan si chocha
1: oi la la ke ki bigi thelo la
0: ki bigi thelo
1: oi oi
0: la si jong si ilin parogathom pudam de na nang li ketam ke wang ma tora bharalo yad
1: farogethom lapen check ipuma dorabang ke farupule lakha
0: farupule lakha dam na
1: sita faruke ave
0: faruke ave
1: sita faroisi lakha dam na
0: lakha dam na
1: farupli
0: farupli pusda me hala hon mangke pohini le lak pote hala bang faroisi ra phokke
1: pubang faroisi faroini ra phokke
0: faroini ra phokke ke faroini ra phokke long pen ili tum kichu don long ji ke bulla ba yad lab lo plante thar hala amang pidun de la bi ta পস্তামে ফারুনার কে পস্তামে দাকে কোয়ান লগে দলাঙ্কে
1: ফারুনার পকেব না লিং থান্দে লতা
0: ফারুনার পকেবিং থান্দে ল পন্তে ফারু ফররা পকেব দলা
1: আই
0: মাসি আনি সিয়ং সি ফারু ফর পকেব পলন্তে নিথং কেপ কে চিক্লো ইয়ন কে ফারু ফবাং সুরিক্রে ফ ফারু ক্রে ফ পলন্তে সুরিক্রে ট্রগরা ফারু ফ আন চিক্লো ইয়ন আবাই নং হিসাব দক প
1: লং লক প
0: লং লক প
1: লাসি নাংলি পুদামিয়ে বাঙ্কা লা বাংসো সাইচো ক্লেম লতাংতে আলেদো
0: আলেদো
1: লাপেন মেথাং হেমতুন ইসি ফানকে লা চেপেরিং
0: রিং জিয়া জাকং তো
1: আই আই তেরোনা সাং হোপিনি নাংলি সুরি সুরি আ সাচি বিদাম ককপেন দি নেলি তো মা ফান নাংলি আপোর্ণ চি পিপেন ওয়াংলো লাপেন নাংলি লা মুরহা কিবু লাপেন কাসেলা মা সাইপু থাক এলি তুম লে দাম দে দাত লাপেন চক দাম দে দাত পোসে তামে ইতুম পেন নাংলাম থেচিং কি জে থান নামলং লো লাসি নাং লি কে ক্লেমা সাইপু থাক সে তামে আর নাম বাড়ি থেলে আনসুসা হেজুমে নাং পাপি দুলো নাং বিদি জ্ঞান না নাং পাপি দুলো নাং লাসি পিনি গা পরচক তাং লোপো সে চিহু চিপু রালাম থেকে লাপান হয় তন নাং কার্ডম তের সাং
0: কার্ডম
2: রংরু বাজাই মেঘ আং ডেং লং পেন নন হেডালি টুম মুরহা কাসিমারা পুথাক জোয়ানিস রংফার লাপেন কিসো টেরনাং বং চিহু চিপুত আর্জিকলং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু পিনিয়া সারলাম থে আর্জিকথা চমাচিক লোকে থেক নেলোনে বাংলোনে মতে কেপাটিনি থেক থে লাম থে কেমান কার্বিয়া তুমকে চিক্লোপিয়া ডুং আথেকে আনুয়া লং জংসি চিক্লো লং সু বন্দং তাংতে পিরথে লাংনো দেট আপদ পুসিপু লাসি চম্পু ইনুরামুনি আবাং লাসন আচিক্লো এবয় থেক লং লক আমার আমেথাং আফান চিপিনরেম সিপুরলো ননা বাতাইকে নেফান লোমা বাঙাফান লোমা টেকে কে চোজি

লাকে আকাশবাণী টিফু আদুন্থু কার্বিলুন বাড়ি মালু না যাই মেঘ আংডেং আলং পেন রিটনং চিংদি আলুন আর জুই থা রিটনং চিংদি লাকে কার্বিয়াতুমকে হাকো পেনটা ইংলং আর রেড কাটি কি চোফে জো পেনসি কেরেং লাবাংসো কাটি কি আংবংকে সকসু নেমপো হানজাং বংহম হিপি বক বক ঠেংঠে লাহি হুই হেনলো নিঙ্কানি সিমতে চিক্লোজন ক্রেহিনিয়াং বংটা কাপড়ে কাপড়ে গাছাই টিকি বম লাপেন থেসেরে থেকুম্বং এ হুই সেটা আর্চে বম লাহে হুই কারচে আহুদ হেন লাম টমু তা বোচে পনসি নিং কারং কাচিপি হালা সোকা টিকি কাংহয়া হরমু মতে আংজিন লং লোটে হেমওয়ানসি বীরটি পেমেজি রিট কিনং আহুদ নিং কারং পেন কিলুন কে কান আং দি আং আট কাচিপি পেন কিলুন লাপেন কে কানাং বংকে লা রিট নং চিং দি সেটা এ সনলো লাসি লাবাংসো আলুঞ্জির ননিলিতুম হেমারিং যায় কিলুন আর্জিক সেনা

বন্দে থা রে সা মি জ কাথি কেলো মাথুম জেং রন লেলো দে তিম পেন ইম আং লং

0: চাকান আরন হা চাকে কান নাং পা দেরে জন হিং চংকে বো সপ্তা লিরন তাং হারি কেলো আমি তিনন আং দেংকে নাং রলং থমথম হেম তুনকে তি লাক্সি আরন থারে কে হা চানাং কানন হেম তুন আসার লেনাং জাপন থুর দুনকে সো দারপেন বারেলন কানন দেকা থয়ক্লং পাথম তা
1: এহা এহা চা পা

0: আসল চকজং জি হুড় কে নং তুন পিন লাং নন থারে দেরে ফান্তি বারালন জি উড় কে নং তুন পিন লাং পং লুন সে আং নো লে নং বিনন থারে কে সো রন পাং দুক জন লুন সে আং নো লে নং সুরন তা থারে দেরে পান্থি বারালন জি হুর কে নং তুন পিন লাং পং লুন সে আং নো লে নং সুরন ইরু কে জু দে আলাম রং তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফান্থি বারালন নিং কে আ চাকান আরন হা চাকানন দেখলং পাথম থারে কে আ চাপং দুজন তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফান্থি বারালন হা চকি কন কানরা বাংন চকে তে আ দায় দো লাসন আ দায় কে দু মাহ থম থম থারে কে আ চাপং দু জন তা ইরু কে জু দে আলাম রং থারে দেরে ফান্থি বারালন নাং তুম দে থা রেসা মিজ পানিং কে বে হেম্পি সকচন হা চাকি কান নাং পা বের জন তা ইরু কে জু দে আলাম রং নাং তুম দে থা রেসা মিজ হা চাকি কান কানরা বাংলন হা চাকি কান রাপাং দুজন লুন সে আলো লে নাং সুরন থারে কে সো রন পাং দুজন তা
1: কার্বিলুন বাড়ি মালুন আজাই মেক আং দেং লং পেন লাপুয়ানা পর্ণা লিতুম কাপড়ে কাপড়ে কার্বিলুন বাড়ি মালুন আর জিগ লং টাংল লাকে আকাশবাণী টিফু আদুন্থু লামজিরা যাই মেক আং দেং লং পেন পিনি নিলিতুম আকাশবাণী টিফুয়া লং পেন কেরত কে পারজু চেং জির এট বেপি কে টক লাপেন ফান্ডার টেরন কেপর হি ওল লেক দেয়ার নি পাচে টন্ডুন পেন লাংবি পিয়া কে নাং সরাপুথাক লামজির কে থান আর জুইক থা
2: আফ্রাংসি নিলি রেডিও কার্য আরা দো আনফান্তা সুরি সুরি নিংগাং সামকারডম পাজেরিগলো পিনি নিলি লামজিরা জাই মেগালং কে থান জি আলামজিরা থে পিলাকে লাংবি পি মাতে লেক পুথাক সি থান পাচিন ইকপ লাংতেং পি কো পুসন সি নাংকে প্লাংমা পুলোতে লাকে প্লাংমেনা মাতে ন্যাচারাল লাপেন ইলি মুনিদাতুম কাসেলাম মাতে আর্টিফিশিয়াল লেকস লাসনসি ইলি থেকলং তাংতেনন প্লাংমেনা আলাং বিপি মাতে ন্যাচারাল লেক কুপুসনসি নাংকে মানমা লালে চেথানপা ফ্রাংলনাং প্লাংমেনা আলাং তেং পি নাংকে মান লাকে লাপুসন হেনল কাংদাই প্লাং আচু ইহিন পেন ইহিন আলাং নাংকিলি কাচিতি পেন কেপাবি কেদোয়ের আনিংকান আনিংকান পুস্তামে থেপথে লাপুসনা দিমলো পুলোতে লাংতেং আসনসি নাং

মানপো লাপেন থু গ্লেশিয়ার্স মাতে বরফ আংক্লেং একেথে একেথে কে পাংক্লেং পেন মো আপর কে অংফি ইংজিরলো পুলতে লংলে কাংডাই প্লাং আলং চিটি দাম্পো লসনসি আনিংকান আনিংকান তা থেপথেসি দোয়ারপো লাপুসঞ্জংসি থেক দামলংলো পুলতে লাকে লেক মাতে লাংবিপি পুসি হকপো পুথত ভলকেনিক একটিভিটি মাতে লংলে আরলো পেন মে হকওয়াই লাপেন কাপড়ে কাপড়ে গাছন কিসু নাংকাং বব আহুত কেক্লু আদিম ক্রেটার লাপেন কালদেরা মাতে হারনুক পাবং পেবাং আদিম আলং আরওয়ে আলাং লাপেন আকলং আলাং জংসি কাচিটি আজাম থেমু চট আসনলো পুলতে ভলকেনিক লেক পুসি চেমান্ডেট পো পুথত রিভার চেঞ্জেস মাতে লাংরয় পুসিতামে আদু কাচিং হুম কেকেক পিক আজক আলং পেনকে চিমিত পেট চেতেং পেট সি হালা কিলি ক্রং আরয় আলং পেন চেকাক দুন্ডাক লাপুসন তা ইলি থেকলং লাপুসন আলাং তেং মাতে আলাং বিপি আফানকে অক্সবো লেক মাতে ইউ আমেক আসন চিংহুম চেন আলাং তেং পুসি পুপো ল্যান্ডস্লাইডস মাতে লংলি কাংলে মাজক লাংরয় লাপেন ইংলং আরাই থিলিমুকয় আদিম পুসিতামে লংলে ইংরাই পেন চেতেং পেটলু পুলতে আরওয়ে আলাং দোয়ান পুস্তামে চেপাং পেন প্রিং আসন নাংমানপো লাপুসন জংসি দোলো পুলতে আনিংকানকে অং আফিতা থেপথেদেত সি লাংতেং চেমানদেটপো সন্থৎসি আকাপ্রে কাপ্রেক লংলে কাংরাই লাহাই হুই প্লাংমেনা পেন কাচেপ্রেক আজক পেন লাংবিপি কাচেপ্লাং কে অংদুং আফাই সুমেন্দার আলং ইলি তারলেপ দামলতে থেকদামলংজি লাংবিপি মতে লাংতেং পি প্লাংমেনা কে কপুসনসি কাচেপ্লাং মাইলিতুম চেথানদামল পুথত আর্টিফিশিয়াল লেগস মতে ইলি মুনিরাতুম আসন আসন মেসিন আকেরাপ পেন কোসনসি লাংতেং কাসেলামা লাসিতামে চেথান এগলনং লাপেন কপি আকেনাং সৎ আথেসি ইলি মুনিরাতুম লাংতেং পি কাসেলামা লাপুসিতামে চিনিলনং ইলি লাংরয় এলাং কাপাচিং পেন জি আফান ডেম কেথে সেলামপো মতংতে কেহুত পার্নুক্রুংসি আদাং থেপি লাং পাচিং পেনপো লাপুসন জংসি ইলি থেকলংলো পুলোতে লাকে আর্টিফিশিয়াল মাতে ইলি মুনিরাতুম কাসেলামালাং তেংপি লো পুসি জংপো লাসনসি লাংকেপাং পেন আফান ইরিগেশন আফান লাপেন মেরিহিং মাতে ইলেকট্রিসিটি জেনারেশন আফান লাপেন লাংবিপি আলং পেন আকাপ্রেক আকাপ্রেক আকেরাপ কেলং জি আফানসি লাংবিপি সনসেপো লাংবিপি কাসেলাম পেন কপিসি আকেজয় কে আওয়ারসাই লাপেন আকেরাপ কেলং মা পুলোতে কিজুনজি আলাং কেলং জয় কে পো পুথত সাই কাতি কি আহুত লাং কেনাংসৎ লাসি ইরিগেশন কাসেলাম পেন আজক এগ্রিকালচার মাতে কাচুতি কি আহুত লাং কেলং জয় কে পো পুথত ইলিতুম নন আদন্তিন কাচুথর আমিরিহিং পুচিতামে ডেম কেটেং আজকসি হাইড্রো ইলেকট্রিক পাওয়ার মাতে মিরিহিং আজাকং লংলো লাসো আজকসি নন ইলিতুম হেম লং পুচিতামে মিরিহিংকে চেথর লংলো পুথত লাং ও কাপাং রেং আওয়ার সাইতা জয় ই কে আসনসি আকেরাপ লংপো পুথত কিজুই কেলাং আদিম কাসেলাম লাপুসন সিতামে জয় কে পো লাপুসন জংসি সেলাম পন্থেক লো পুলোতে মেথাং জংজুং আলে কেলংজি আফান্তা ইসি কেমেসেন আওয়ার সাই আসনসি থেকদামলং লাপেন লাং গেথে কেবাং হুত পুসিতা তেবক তেরাই জংসি লাং বিপি দো পুলোতে লাং গেথে আহুত পুসিতামে টংসেকট কে পাচিং পেন জি আফান মাতে লাং কেথে কেখাং জি আফান্তা ইসি আওয়ার সাইল লাসিকাং দায় প্লাং আজো কেদো আতুম তেবক তেরাই লাং বিপি পাদোসি আকেমে লাপুসনসি ইলি মুনি আতুম কাসনসে আলাং বিপি আসন থৎসি প্লাংমেনা আলাং বিপি পুস্তামে আসন আসন আকেরাপ লং ইল মারাত মারেং থেংপি থেংপ্রাং ওটেক উসো মুনিত মনোর আতুমাফান আন্তা প্লাংমেনা আলাং বিপি কেদো আজক আকেরাপ পেনাংকে ইলি থেকদামলং লাপেনথু লাং বিপি কেলাংমে পিক পিক আজক পেনাং আন আলাং বিপি কে সুমিন্দার আলং পুসিতামে নংনাম চেথাংক্লং চেথাংক্লং ইলি চিনি লাপুসন কেলাংমে নংমাম কেদো কেথেকলং আজক লাংতেংপি মাতে লাংবিপি রাইকম নাংজি পুরা ফারুক্রিসের ক্যাব রা ট্রকনের ক্যাব রা ফ্লি আনিংকান পাই পাই আচিকলো নিফাইং কয়রা ট্রক সি আর্নি সিগা প্রিফেকচার জাপান আদেদালং কেচিং সি ওয়ার্ল্ড লেক এনভাইরনমেন্ট কনফারেন্স পাদোলো লাপুসন আমাই পেদোদেট আফি পেনাং আনিংকান আফি ইউনাইটেড নেশনস জেনারেল অ্যাসেম্বলি আতুম সুরহিনী রেং কয়রা ফ্লি আনিংকান মাতিজং আচিক্লু লবংসো আরানি মাতে ওয়ার্ল্ড লেক ডে কাতালঞ্জি আফান দেং পনলো লাসো আফি পুথত থু আনিংকান

আমি ইলং বেড়া দিম আফং ফং ক্লুক লি ইপসি চিথান সেতামি আহক পেট কি ইলং বেড় আদিম সেতামি আফং ফং নাংক্লো থে জংদামি নানি থিংপিয়া রং মা আকাং তুই তাওয়ারা লং আসন আদুন থু চিথান পন লাকি আর বি গেজাং হুট থিংপিয়া রুম চেপা চং মাচেপাতি বিন নাং জি সেতা পেনাঙান থেকলং ল সিনিংমি কিক্লু লাকি থিংপিয়া রং লং সি কে অং রাবার স্যান্ডেল মা টায়ার্স আসন সিনিংমি কেরোপেন এপাজক পুয়াবাংকে আহকালি জংসি জাসেমেট পেট নাংলে তুমহং সিদো পুলো টাংতে এপাজক উনি লাসিনোনাবাংকি সিনিংমি কিক্লু চিয়াং রিং আহুত কিক্লেম নাং জি লাপেন কিক্লেম নাং নি আসনলে চেথান পন্থু না নাংলে তুম কিক্লেম নাং জি আসন লাকি নাংলে তুম জংসি সিনিং কাংদের আর কি আর জুলং পুলো টাংতে টংসিকট পেনটি বক হেড আহেমালং মা স্কুল আহেমালং আসন চেপাতি বিনদাম ইকনাংজি আদুন থু নাংলি তুম সাইকেটি কিব মাহুত সেটা সাই চিবিটি কাং পেন আতি বিন চিরিসি হিদি মাতে ফিল পেন চেপা হেলো ইকনাংজি নাংলি তুম মারাটা পিয়া ফান সেটামি আতি বিন বিদাম ইকনাংজি লংরয় লংজেং মা টিউবওয়েল লাহাই পেন তা নাংলি তুম চেপা হেলো নাংজি কারেন্ট আসন আন টিভি ফ্যান লাপেন মোবাইল চার্জার লাহাই সেটা প্লক লাপ মা অফ লাপ নাংজি লাপেন সিনি ইন্ডিয়া ডেট পেন মিনিট থং ক্যাপ আনকে নাংলি তুম হংবার ইকনাংনি তংতে আদুন থু চেথান দাম থু নাং লাকি কিক্লেম নাংনি আসন হিদি মা ফিল আলং আসার নু আফি পিন আদিম মাতি হেমাং সং আলং দু ইকদেদ্রি থিং পিয়ারুম চেপাটি বিন ইগ্রি মেটেল আসন অট ইকদে নাংনে সাইকেল উইক ইকদেদ্রি প্লাস্টিক আবে আনুদিং কালিতে এন ইকদেদ্রি ইং চিন মা মেটেল আসন আনপেনকে চেপাহিলো নাংজি লাসোয়াপর হুট আসার নুকাবি হং আসন লং ফোন চিংকি ইকদেদ্রি লাসোয়াপর হুট নাংলি তুম ল্যাং চিংলুরি লাপেন টেপ লাহাইটা অত নাংনে লাপেন কারেনার চক ফেন্সিং মা পাইপ লাহাইটা অত ইকদেদ্রি তাংতে নন চেথান দাম থুসেনাং কোসন পেন্সি ইলি তুম চেপা জগজি জংসি নাংলি তুম জাসেমেট পেট চেপা দিবেনা থাই আবি পুলো তাংতে নাংলি তুম নাংলি কিং টিয়াবাং লংলি পাফু ফে পেন তত চন পেন কিং প্যাক আবং পচিত পেট চমসি ইফু ইংকুব দি পেন এনু চিদীপ ইকনাংজি নাংলি তুম লং লিয়া থাকাবং বেবে ইকনাংনি লাপেনজং সিমা নিয়া ফান সিনিং আমি রুকলক পুলু টাংতে টংসি কট পেন টেবক হেড সি কচেলাং হেম পন ইকদেট নাংজি লাপেন আবং আলং মি কেরো দুকক পুলু টাংতে পি কাং থের পেন ব্যাং ইক চেক তামি লাপেন নাংলি তুম ফেরে ইকনাংনি সিনিং আমি কেরো আমি আবং আলং কারেন লাহাই কে আবে নাংলি তোমাফা নাংরু ইকদেট জি পুমাথা ইকনাংনি লাসি কেপা জুৎসি কাপা চিনি কাংটুং লাকি আর বি কে জাং হুট কিদু কেদাম কাছেরে পেন নাংলি তুম লাসো পেন চেপা জক উন লাসি লাসো ফানকে কিদু কে থাক কাছেরে আপুথাক কাছিনি নাংজিয়া কে নাং সত লাপেন সিপিনি সিনিং আমি কেরো মা কে ক্লো পুথাক নিলিলাম জের থানিক চলো কার্ডম

0: জরুরীকালীন পরিস্থিতি এনে সময়ত লওয়া এটা বুদ্ধিমানের সিদ্ধান্তই আপনার যিকোনো অসুবিধা
1: মন কি বাত হ্যাঁ জন জন কি সভি কি কুছ আপনি সি সংঘর্ষো কে কুছ কিসে কাহানি কুছ সফলতাও কি অনকহি বিরাসত কি উম্মীদে নয় ভারত কি মহিনে কে আখরি রবিবার কা রহতা হ্যায় ইন্তজার মলয়াচল কে আঁচল সে বিন্ধ্যাচল কে আঙ্গন তক ব্রহ্মপুত্র কে ঘাট সে হিমালয় কে বিস্তার তক হতি হ্যায় মন কি বাত প্রধানমন্ত্রী কে সাথ তো শুনিয়ে ইস মহিনে 30 আগস্ট সুবহ 11 বজে মন কি বাত।

কার্বিদেট লং রে চিং হনালুন আজাই মেক আং ডেং লং পেন ননহেনালি তুম জয়রাম ফাংচো লাপেন আলাংলি রিজাং হ তুম পেন কিলুন কার্বিদেট লং রে চিং হনালুন আর্জিক লং টাংলো আদুন্থু মোহন হানসি লাপেন আলাংলি রিজাং হ তুম পেন কিলুন কার্বিদেট লং রে চিং হনালুন আর্জিক থা আলুনলাম থে চিকিমো জি

0: লোকপিয়নৰ প্ৰথম পৰ্যায়ত গৃহতালিকা আৰু গৃহপিয়ন অৰ্থাৎ আপোনাৰ বাসগৃহৰ গণনা কৰা হ'ব। আহক নিজৰ অংশগ্ৰহণেৰে ইয়াক সফল কৰোঁ। প্ৰতিজন ব্যক্তি সংযুক্ত হওক, প্ৰতিটো ঘৰ সংযুক্ত হওক আৰু দেশ আগুৱাই যাওক।
1: আদন্তু অপ্ৰাণাজাই মেক আংডেং লংপেন মেক দান গাছি পিয়া পুথা ডক্টৰ লুখিমাই বেপিৰ লাপেন হুদবাং ফি হেলভেলিন তিম মুং পিয়াং বং মেক দান গাছি পিয়া পুথাক চিহু চিপুত আৰ্জুক থা।
2: লাকে আকাশবাণী দেফু পিনি নেলি তুম মেক দান কাচিপি মাতে ইংলিশ এলাম পেনকে আই ডোনেশন পাবো থাক চিহু চিপুত পঞ্জীয়া ফানসি নেলি তুম লাদাক কাবর ই লাসি লাসু থাক ক্লার ডাক পেন রেডিও কার জুয়ারা দা ফান কাপাচিনি জিয়া ফান পুরা কার্বিয়াং লং বং ইনুত মেক আনা থু কেলাং ডক্টর ফানসি চোফা পন ইগলো আলাং লিকে দিফু মেডিকেল কলেজ আই ডিপার্টমেন্ট আলং রেজিস্ট্রার আর পু অত পেনসি আমি না সাই চেকলাম বমলো লাসো আর পু ডেং দিয়া ফ্রাংকে আলাংলি রিজনাল ইনস্টিটিউট অফ অপথালমোলজি গৌহাটী মেডিকেল কলেজ অলংসি রেজিস্ট্রার আর পু অত বমলো লাসি আলাংলিকে আনং কাছে থাংক্লং মেকেলাঙা ডক্টর ইগলো আলাংলি মেন লাগে ডক্টর লক্ষিমাই বেপি লাসি নন নীলিতুম আকাশবাণী দিফু হিন পেন চোফা পনসি আলাংলি নন নীলিতুমা মাইক্রোফোন আথেংনু নাইং নিতাংলো তাংতে ডক্টর নাংলি ফান আকাশবাণী দিফুয়হীন পেন সুরি সুরিয়া কার্ডম নাং পাজে রিগলো কার্ডম
3: কার্ডম
2: তাংতে ডক্টর আফ্রাং সি চিথান দাম সেনাং আই ডোনেশন মাতে ইমেক দান কাছি পিয়া পুথাক নাংলি থান পাজির মিক জিমা
3: আই ডোনেশন পুকে আইলেং আলাম পেন পুদামলো পুনতে মেক দান কি পি পোয়া মনাংলি কি রয়াসন ল আই ডোনেশন লাগে ইসি আদর লাখা উন ই পিন পেন কি পিয়া দান ইনুত আমুনিত পেন আ বেলেগ আমুনিত আফাত লাসো আদান আ মেক আদান লাগে আমেক আকেসো পেন পিনে চেচার ইয়ে দেট পিনে আমেক লং ইনজুরি পিনে কামকে ক্লেম হুট পিনে আমেক চিরো ক্লক বা আমেক পিনে পা মেক লুপ আমেক হালা আংবং আলং কর্নিয়া পুপু চিঠিং লড়াদিম লং জংসি আমেক দোকক পুলোতে লাসো আমেক কেমিয়া হুট আংপ্রাম দোকক তিতি লাসো আংপ্রাম আবাংকে এমেক আলং লে কাছি থিং লর আদিম লং লে দোকক পুলোতে মুনিদা তুম চেচার ইয়ে দেত প লাসো আবাংকে কর্নিয়াল ব্লাইন্ডনেস পুল লাসো নাকি সো লে চলং পুলোতে লাসো আকি সো আ ট্রিটমেন্ট কে আবেলেক থাং তা আবে লাগে বিজি দোবাই পেন তা পামি ইনো পাচি থিং ইনো পাচেচার ইনো লাসো না লং আকি সো পুলোতে লা আমেক বাং আনিং কি মে পেন দান কাছি পিতে কাং তাং আমেক দো পুলোতে লাসো না মেক পেনসি আকে হেনো আমেক পালার লেতে লাসো না আকি সো বাংকে পামে নো লাসিলা আই ডোনেশন পোয়া বাংকে লাসো না কেসো কে পামে ইয়ে ফানলো
2: কালাং চুরো পিকলো নাংলি ফান পুথত মুহেত নাংলি কি পু আসন সি কর্নিয়া ব্লাইন্ডনেস পুলাসো পুথাক নাংলি থান পাজির মিদাম থা ই মেক জং সি কাপ্রে কামুনি দা ফান চি পি জি পুলোতে আ মেক কাছে চার ছে মাতে মুপেন নাংলি কি পু কর্নিয়া ব্লাইন্ডনেস পুয়া তুমা ফান কুপিনিয়া কেরাপ থে দুং আসন দোমা নাংলি রেডিও কার জুয়ারা দা তুমা ফান থান পাজির মিক জিমা
3: কর্নিয়াল ব্লাইন্ডনেস পো বাংকে আর্লিং আলাম পেন আবেলেক লাসন আপনি আলাম বাংকে আবেদেত লা আর কর্নিয়া পুলোতে ইলিচে থানাম লোপন দেলা ইমেকাং বং আলং কি তুম দো আঝাক তুমকে ব্রাউন কালার সন দো আমেকাং বং চিতিম লং আবাং একদম চিথিং লর আবাংকে কর্নিয়া পুলো লাসো পটকে হদাই দা চিথিং লর পুলোতে মুনি তুম চেচার ডাকবো এন্টা লাসো আ চিথিং লর আপত পিনে আমেক ইনজুরি আমো পেন চেথান সন পিনে কাম ক্লেম বম হুদ্রিত পান বম হুন আমেক চে সাপ্রাত তং হ পিনে সকরত বম হুদা সন আমেক লং লাপু চেরত আকমাত পামেক লু দেট পো একে লাভ আমেক বাংকে মেদেত সিদা মে আংপ্রাম বাং দোকক পুন্তে চেচার চেদে তিতি লাসন আন বাংকে কর্নিয়া ব্লাইন্ডনেস পুলো লাসো আ কেসো পেন লা আদান কি পিয়া মেক আ ইম্পর্টেন্স পান কে লা হেলো লাসো না কেসো চলং লক পেন ইনুদামুনে জং সি চেচার চেদেট পুলোতে লাসো আ ট্রিটমেন্ট বাং কে লা আ মেক বাং দান কি পিয়া মেক চলো লা কর্নিয়াল ট্রান্সপ্লান্ট পুসি পুপু ইনুদ আ বেলেক বাং দান কি পিতে কাং আ মেক আ পট আ কি হে নো আ মেক লং লার সিলা পিথুনাং পো এংকে লাসো মুনি চেচার পো এংকে লাসো আ কর্নিয়াল ব্লাইন্ড আ তুমালে কে লং ইকে লাসো পেন চলো আ বেলেক

0: ট্রিটমেন্ট নিয়ে থাকতে হবে, লাসো পাচ্ছি লাম আকো লাসো না মেক কর্নিয়া কে লাগে বোজার লং না নে ফার্মেসি লং লাম দাম লক নাং পুলে কে লং আথাই কি দোতা কালি লাসো কর্নিয়া বাংকে লাগে ইনু দামুনিত আনিং কে মে পেন সাংটেড কিছু থুত আফ্রান কিছু থুত জং সিলা আমেক চিপিতে কাং কে পুলোতে লাসো আমেক কে কর্নিয়া বাংকে নহক তা লং থাই আবে কে নাম পেন কে লাসে লাসো আ ডোনেশন আমেক আয়া দান কি পিয়া কে নাং সট কে লাহে
1: লাং নাংলি ফানচুরো পিকলো মেপিকালাম সে নাংলি রেডিও কার জয়রাদা তোমা ফানথান পনলো তাংতে মহিয়াত নাংলি ট্রান্সপ্লান্ট পুয়া পুথাক নাংলি নিংজেলো তাংতে ট্রান্সপ্লান্ট আফান মাতে কাপড়ে কাফান কি পিজি আফ্রাং কি পিজি আবাং ফু জংসে কুমাতনে ফানচি পিজি পুলোতে আলাংলি গোপিয়া সাইজ ক্লাম নাংজি লা নাংলি নাংথান ইকজিমা
0: কুমাতনে আবাং ফু আবাং ফি আনিং কে মে পেন জংসে মো আকায় চিথে কি জুত হুত লাসুয়া মেক চি পিতে কাঙি দান পিতে কাঙি পুজংসি আনিং কে মে পেন কে মাথা বাং দো পুলোতে লা আই ব্যাংক দো দো লা নীলি তুমলং আদুং হেড আই ব্যাংক কে দোকে গুহাটি মেডিকেল কলেজ লং দো লাদাক দোজি লা পেন জোরহাট লং তা দো লা নিয়ারেস্ট আই ব্যাংক আলং দামসি হাদাক এম এন রেজিস্ট্রেশন চিকুরি দামে লা পেন কে লা এন জি ওস আই ডোনেশন অ্যাওয়ারনেস আপু থাকে ক্লেম্বম এন জি ওস অর্গানাইজেশন তুমতা দো ও লা তুমলং লে দাম পেন লা তুমলং প্লেজ কার্ড মাতে কচিচাক আলু আ ফর্ম লং ফিল আপ দাম পেন আমেন আ ফোন নম্বর লাপেন আ হেমাসর তোমার ফোন নম্বর চেতে কাং নং পো লাইসন ল আমার কে আহুত পেন কে নন আসন নন লা আই ডোনেশন ফর্টনাইট লাবাং কে 25th August পেন 8th September লাগে আই ডোনেশন ফর্টনাইট পুসি পুলো লাসো এসে কে আলং আলং আদিম লং হসপিটাল লং সিতামে এন জি ওস তুম সিতামে আলং আলং আদিম লং অ্যাওয়ারনেস ক্যাম্প কে পাতি আসন দো দো লাসো অ্যাওয়ারনেস ক্যাম্প কে পাতি লং দুন পেন ইনিং রুং দুন পেন নেতা মো কাই জুতলো পুলোতে আর নাম কি পিছে থে জুতলো পুনতে লান নে মেক পেন আজক বেলেগ আমনি তুমান পাচিচার ইনাং পোয়ানি কে মে মাথা পেন মানে আমেক দান ছিপিজি তুম দো পুলোতে লাসো আ প্লেজ কার্ড বাতে কাছে চাক আ লো লং সুহি করি টেকাং লো পুলোতে লাসো রেকর্ড দো প লাসন থমল ইসি ব্যাংকে রেজিস্ট্রেশন অনলাইন করি মে ইসি ব্যাংকে এম এ থাং এপ্রোচ দাম মে এম এ থাংলে আই ব্যাংক লং দাম পেন রেজিস্ট্রেশন চিকুরি দাম সিটা মে চক আর দু নাই কে দো আর আই ব্যাংক লং আপনার কে ইসি ব্যাংকে লা এন জি ওস অ্যাওয়ারনেস ক্যাম্প লাইকে পাতি হুত সিটা মে এম এ থাং মালে ফিল আপ দুন তা চক আ ফর্ম আবার
1: কালাং কালাং মে পিগালাম সে নাংলি কেথানিক লো ডক্টর তাঁতে ডক্টর পুথত এ রেডিও কার জুয়ারাত কেনাং সৎকে রং রূপারলো কিন্তু রেডিও নাংকার জুদুনারা তোমার ফানাং লিথান পাজির মিথা জংসেলা মেঘ দান কাছি পি মাতে কাদনের আসাই কি ক্লেম আহুত আর মেঘ কাছি পিয়া বাং ফু লাপেন হালা কাছু ডেং দুনা বাং ফু লাতুম আবি মাতে আবলাত রূপ কাছে তন নাংজি লাপুসন দুজিমা নাং লিথান পাজির মি ইথাতে
0: আই ডোনেশন পুলং আবাংকে হালা কিপি আবাং পেন কেদেং আবাং লা আবলাদা গ্রুপ চেমেলাই লেডেট সিতামে থাং আকা নহক আবে থাং আকা সিক্স আকাবে ও পজিটিভ পুন ও পজিটিভ আ মেক আদান কিপি আ মেক বাং সিতামে লা আবেলেক বি পজিটিভ তঙ্গ বি নেগেটিভ ফান সিতামে পিমে ব্লাড গ্রুপ পেন আবাংকে থাং আকা সিক্স আকাবে আজাদ আবাদ গ্রুপ তা পিমে লাপেন আজাদ আবলাদ গ্রুপ আ তুমি তামে চোদেং দুন মে
1: কালাম মে পিগালাম থেসে নাং লিরা দা ফান কেথান পাজির মি পনলো তাতে ডক্টর পুথত নিলিনার জুথুলাং লা মে দান কাচি পিয়া পুথা তাতে ব্লাড গ্রুপ মতে ভি কে আ লিং আলাং লে চি পিতা মে পুনাং লি থান পাজির মি পনলো হালা আ মেক কাচু দেং দুনা বাং ফু লাসো মেক কি মি কি লং হুত আ মেক আ মেন থা আমে থাং আ মেক আ তেং লা চি চার ইমা মাতে থানাত কা কাতোরা আ ভেজি মালা কি চার ইয়া হুত
0: কেচু দেং আ বাং সিতা মেলা এভয় অপারেশন লাই কুড়ি টাং লাভ সব রিকভারি বা আমি কে ক্রেং লাই ক্রেং লাভ লো পুলোতে চেচার ইপা মেকআপ আপ্রাং কোসন সে চেচার মালা সন্থত সে চেচার পো
1: গেলাম মে পিকালাম লো রং রুবা রাতা তুমসে তামে লাসো আলাম থে পেন আলে লং ইপিক জি পুনেলে তুমি গে থে দাম দো তাংতে পুথত নিলিনা আর জুথু ইগলাং কাছি চার জং সে চেচার ইমেজ সেন লো পুলোতে মাজক লো চিপি দাম পোসাটা লাগে থাং থে পাজার লোকে দি মাজক তা আনিং হাং লো পুলোতে চিপি দাম
0: নে হাং আন বাঙ্কে আবাং ফুটি না নে পি মেল
1: গালা তাং তে ডক্টর লা মেক কাচি কিমি কাচু দেং দু না বাং ফু লা পেন লা মেক কিমি আ অক পেন কাচি তন কো আনা জির ডিং মাতে কো আনা নিং কান আন লা সো মেক চার ইমে
0: এভয় অপারেশন আমো পেন নীল তুমছে থানা সন ল এভয় অপারেশন কুড়ি টাং দেত আর মেখ্রেং এত লো পুনতে লাগে আকাই দুন টিকটা চেচার ইভের পো জং সিহালা কেচো দেং আবাং ফুয়া বেলেগ আমি কাকে সো চলং লে কেটেরেক কেটেরেক লেন্স কে পাং হুন পেন আর তাকেও তুমি চেচার ছেড়ে তিতিয়া কে

লাহাই হুই আজুতংকে আকাপ্রেক আখ্যা লং কে আবে সীতা ইলি তুমকার বিয়খ্যা আহাম ফং আলং হাকু পেনতা কিডু কক পেনজক লাতামে কার বিয়খ্যা ইসি কেথিদুং আজুতং আংথেকলু লাসো আসাই কে ইনুত আরনাম আফান কারডম কারডি কালি সীতা মুনিট হিজান আফান কাচেনেক কাহুলো লাপেন কেলাং সেলেট আপট আপাপ কাচিরো মতে কেলাং সেলেট আদুক কাং হয় আবয় কিপি আপট কাচে চাক উন এ পেন আজক আনিং আদুক কেদো পেন কাহরন টেকাং আপট নন পুতা লাসন আপরম।

apap kachiro mate kelangselet aduk kang hoy aboy ki piapot kachichak un epen ajok aning aduk ke dopen kahoron te kang apot non puta lasona porom mate lason alam angton pen karbia ham phang along dokoklo binong vo po aphan angjir piabang kachinek kahulu apot angton kerosi asupi abang sopangki sopangket pusi porom along thanpondu lasikarbia khayatum non puta আচেকলে আভান লংরেম কেরটং পুয়ালাম চেথান থানদু আঠেমা আচেকলে আভান লংরেমলতে আসমার তুমা ফানসি আংথেক পেকলাংজি আওং আভান কেলাং সেলেট লাপেন আচেকলে আভান কেলাংরেম আংথেক কেকলাং আভানসি আওং চিংতুং মতে আনিহু কচিরি সিপু আনিহু কচিরি মতে আওং চিংতুং লোতে আওং আকেং রিসি মান পেং পেন দামসি দাক হাক চেহাং দাম নংজি লাসো দাক হাক আরাহি পংতং আফান আওং আহিন পেন কেক্লেম দুন আসাই আফানসি হিজু ফান কেহাং সিপু হিজু ফান হাং হে আপ্রাং আওং আহিন পেন আওং আলং সংতার কেলাং মতে আন্দুম কাপাচুদাম মতে চিসির আরনান কিপিদুন লাপেন পিঠে কংদুক আহুত মুনিত আফান কেসরজন আহুত সংসারি চোলে মেথাং আতাসাম চেথাক দুন পেন মুনিত আফান কাসরজন আসনসি কার্বিয়াতুম আরন আটেং কে আওং হেনলো আরনাম কেরেংলো লাসি আমে আওসা আফিলিপি আফান ঠিপ থেং কিরলা আফানসি তাসাম তাকত কাচেথাক দুনলো লাপেন হিজু ফান কেথাক মতে হিজু ফান কি পিদুনকে মেথাং আমুনসিন কাচেথাক দুনলো লাসনসি তাসাম তাকত চেপাচয় পেন মেথাং আহিজু ফান মতে মুঞ্জিন আন্তা চেথাক দুন পেন আপ্রাণ আমুই পাজক দুনজি আফান কাচিং হন কেদো অপসি দন পুলো কার্বি আহাম ফাং আংবং কুর ফ আংবং সি আওং লাপেন আফিলিতা দোলো কাচিং হন তা কাচিং হন সেরয় কেদো অপসি পিঠে কাং দুক পেন নন পুতা হাম ফাং ইসি দোরাব থেক বমলো ইলিতুম হিজু ফান মতে আনিহু কচিরি লবং সো আকেসো আজাদ দোপিক লাসিলা নিহু সন্থং কেপ আকেসো কপুসন সি আং থেক মতে আনিহু কচিরি মতে আওং কচিং তুং পু কিপুদাম লাকে লাপুসন হেলো কেচেংসি বুকুলিটি চেথানো চিংকিনো লতা ইসিল আদুন্থু মুজুইতুই থাংনাত্তা নিংজয়নো আদুন্থু আরিয়কেং আচিমি কাচেচো আদুন্থু আনো আবো আনোকানাহি কাচেচো আদুন্থু থেডুং আভিতা আফি ইং কাকে মতে চিফি ইং ওয়ারেট লাপুসন্তা চেপ্লাংথে আদুন্থু কেচো কিজুন কাপাংখ্রিন মতে চো থেকথে জুন থেকথে লাপুসন্তা চেপ্লাংথে আদুন্থু সোপাংকি সোপাংকেট মাতে কাইকে মারজুতু লাবুসন্তা চেপ্লাংজি আক আদুন্থু লাম নিংজে জে মাতে থাবুলুতু লাসন্তা চেপ্লাংলে তাথেক আদুন্থু লাম কানিংজে আজুত আবে আজেং আবে নিংজে পাংতার মাতে নিংজে তাপ নিংজে ফ্রু লাবুসন্তা চেপ্লাং আদুন্থু আনো ইংথংক্লি লাপেন আমেক কাচে চারচে কাংথং কাসেলক আদুন্থু হেম এন এ রিট এন এ মাতে চংভীর চংথাম দামতাপ দামফ্রু লাপুসন্তা চেপ্লাং আদুন্থু আচেক্লো জন্তিন কাচে ফ্রেক মাতে কেক্লি আচেক্লো জনবাং সি আকাপ্রেক কাপ্রেক লাপুসন কাচে পারজান লাসন্তা চেপ্লাংটা থেক আদুন্থু বাং কেথান কেপারে আলাম আর জুজে মাতে কাচিং কিনো লাপুসন্তা চেপ্লাং আদুন্থু ক্লেম ক্লে দাম দে মাতে পংয়ং হে লাপুসন্তা চেপ্লাং আদুন্থু মনিত আফান কাঠে রাগ কাফেরে মনিত থেকলক লোপলোদাংতে কাচিপাতু লাপুসন্তা চেপ্লাংথেক লাপুসন্তকে চংকিলিটি পুতা পু আদুন্থু মনিত আফান কেলাং সেলেট মাতে কেলাং উন এ মাতে চং পেং তেং লাপুসন্তা চেপ্লাংথেক আদুন্থু আকে ওয়াই চিনি নে আকে মেন চিনি নে কেচোতাপ কেচোপ্রু লাপুসন্তা চেপ্লাংথেক আদুন্থু কিথু কি উই চিনি নে পিন পেন কেচোতাপ কেচোপ্রু মাতে আশিলুর কেতান লাপুসন্তা চেপ্লাংথেক আদুন্থু আপি আপো আদন আরাপ চিচিনি নে মাতে আজেং আজাতি আপুনু আপিসার লহাই হুই চিচিনি নে মাহুবি লাপুসন্তা চিপ্লাংথেক আদুন্থু বাং আফান চিংক্রিনথাপ ওয়ারেট মাতে পুতাপ ওয়ারেট লাপুসন্তা দো আনিং আংকর কাহেনো লাপুসন্তা চিপ্লাংথেক আদুন্থু নোকেক নোপাক কেপারি জি আনিং দোয়ের মাতে কাহেতা নোপাক নোকে লাপুসন কে অত লাপুসন আনিং দোয়ের লাপুসন্তা চেপ্লাংথেক আদুন্থু আচু কচিফু মাতে আচু কাংজুই থাং বাক বে তামে আচু চিফু তাপ বারেত মাতে আচু ইংজুই বারেত লাপুসন্তামে

0: ধাই, আমার লোকপিয়ন, আমার বিকাশ।
1: লোকপিয়নের প্রথম পর্যায়ত গৃহতালিকা আর গৃহপিয়ন অর্থাৎ আপনার বাসগৃহর গণনা করা হব। আহক নিজের অংশগ্রহণে ইয়াক সফল করুন। প্রতিজন ব্যক্তি সংযুক্ত হোক, প্রতিটি ঘর সংযুক্ত হোক আর দেশ আগুয়ে যাও। লোকপিয়ল 2027, আমার লোকপিয়ল, আমার বিকাশ।

0: চেনাম দা চেনাম লাদা আকাশবাণী দিফুয়ালং আসন আসন কাপাচে থাঙাবার সাইড দু বুতে মাতি হ
1: এ লাদাকলে আবি দেত সেলাংমা আ জাত্ত দলো
0: কুপি পিলো কাপাচে থাঙমি আসন মুংকে
1: কাপাচে থাঙমি আসন তে দু পিকলো আর জুইক নয় হো মাই মিটিং কে দু জারনি আলাম পাংরি পাংদন আদামা সারারনি মাহাঙ্গে থেকা বেরটা কিথি কে জাঙা বেরটা কে জ্বর কে নাম আলাম কুলার কি মি কাং পুয় বেরটা হেম কি মি কিলুত আর্নি চজুন চমাঙ্কান রং কেয়ার আরঙা জে বিহু ক্রিসমাস নিঙ্কান কি মিয়া হিরজুমি কাচিপিয়া বেরটা লাপেনান পারাতা আসন আসন দোপ পিগলেন
0: এনতে কোসন লপাচিনি প কোদাক লকা হোমরি দাম নাং জিকে
1: লাদাক ল আকাশবাণী দিফুয়া লং ল মেনা জং সেদাম দে পুলোতে মোবাইল নম্বর 9476880085 কালিতে 9101008242 আলং রে চিংকি জে থান বা প্রাংতা চক জি
0: বা আওয়ার সাই কে মেতা নীলিতা চো এন্ডো নাং সিলা
1: ওয়াংিক নই লাদাক আকাশবাণী দিফুয়া লং
2: লাকে আকাশবাণী টিফু আদুন্থু লামজিরা যাই মেঘ আং ডেঙ লং পেন আলং বীর টিসো কেটক ট্রাফিকিং আপু থাক ফান্ডার টেরন কে পড়হি আর্জুইক থা
0: প্রাংসি রেডিও কার্যু আর আনাফান্তা নীলহীন পেন সুরি সুরি নিংকাং সামাকারডম পাজেরিগলো পিনি নীলিকে থান জি এলাম জে রাথে পি লাকে ট্রাফিকিং ইন পার্সনস মতে মুনিদ হিজানাং বং কে পাসুং কে থের কে হা পেন চেংলক আসন আসন আরন রে আসাই কাং হয়া ফুথাকসি পাথি হেক পেন থান পাচিনি জিয়াফান বর ইকপো সুমিন্দারা লং মুনিদ আফাই চান পিক খাংজাং তাংলো লাসনসি আনুতিন সাই কে ক্লেম পুজতামে চেপ্রেক জাম কে অং ডুং আরাত কে আকিমে আসাই কাচিং থুর জিয়াফান লাপুসন লক্সি কে ক্লেম বন্তামে পেনাং আনাতুমকে আমেথাং আলি আফান পুরা অতলাং নো পেনচেংলক আসন আসন আকে হে নু আসাই লক কে ক্লেম পুসিতামে দো তংতেনন ট্রাফিকিং ইন পার্সনস লাবাংস থাকলে চেথান লনাং কুপুসন সি সাইলাং নো কে ক্লেম আতুম কে ক্লেম মাহ লালে চিনি সিনাং সনসি ফোর্স লেবার সাই কে ক্লেম আবাং ফু আতুম আফান কে তৈবর ই সনসি সাই ক্লেম বাং ফু বাং ফি পুয় ফিট সিতামে আসন পেন কে ক্লেম কাং তুং তে লাপুসন সিতামে দো বন্তা কাচো তয়তুম পাকলেম্বর ই কে থের কে হা

আতয়তে কেকলাম নাংলা পসন্ত থেকলং পুথত সেক্সুয়াল এক্সপ্লয়টেশন মতে অতলাংনু আসাই কেপাকলাম তৈবর ই পেনাং আনা দিমালং সেক্সুয়াল মতে অতলাংনু আসাই আহিন সুয়ারল তুম পেনাং আনা কি সুংচে টং নাংলো সাইলাংনু ক্লেম্পার আতুম আমেথাং আলে ফান লাপেন টাংকা আমে কি থেয়া জয়নি আনুত কাপ্রেক সুয়ারল তুমা ফান কেপাসুং সনসি কেনেপনবর ই এলং আদিম পেন আকাপ্রেক আহাবার আলং অতলাংনু কেক্লেম আতুমা ফান টাংকা পেন কাপা লারদাম লাপুসন পেনাং

kepasung sonsi kenepon bor e elong adimpen akaprek ahawar along otlangno keklematumaphan tangka pen kapalardam lapuson penang answarlo tum phonanglo keongdung kachetong lake arta kijumatumsi aphai keongasonsi elitum theklong puthot force marriage mate atoite pen penan ke do piso ke pa entoy lapuson sitame do jesemet lapuson ke phu lake risu ejang mate yuda tumang bongsi ke ongdung thekdamlong lapen ke so arlo also maratumsi lapuson sitame kachetong ke ong puthot child labor mate osomaratuma phan sai kapaklem toy ajha ka tuma phan ili thekdolong bisaralam chethalonang kumarne also maratuma phan anam pen pupathesi konatne hotel so kulat so anparta kapre kapre akangda da sai keklem along pusitame kepaklem toy unere masai pusitame ke toy abang phu atum amethang asai chunbin antame pu kamatha pen kepaklem bor e lapusanta thekdam long lapen komatne also maratum kiduk dera jok api apo kawea jok kiduk det poi phitsitame ke charli ahin কেবা ফ্রাংডুঞ্জি আকেমাংকে দোয়াজক কেচারলি আমেন পেন বাঙাহেমকে দুদুন লাপুসনকে কাইকে সিতামে ইলি থেকলং বন্তা কাচুবি পনাতুম আজাহাগাতুম আকাপ্রেক কিলিত পার সাই কাপাক্লেম তয় কাচেনেক হলো কেচক কে থেং সোয়ারলো সুমারতুম ফান মেকলাংনো নোলাংনো আসাই পুসিতামে পেনাং আন অসমারাতুম কিসুং ফোনাংলো পুথত ফোর্স বেগিং মতে চুরুং চোরে কাসাই পুসিতামে কেপাক্লেম্বর ই লাপুসন্তা থেকলং আজাহা কাচুরুং চোরেক আতুমকে আমেথাং আনিং কেহাং পেন লাপুসন কালিতাদো লাপেন আরিয়া কেং হেনু নিপিন পুসিতামে কাপ্রেক সাইলাংনো কেক্লেম আতুম কাফালাং নোবর ই পেন আতয়তে কেক্লেম নাং লাপুসন্তা কেথেদুং আসিতি আলংকে লাপুসন পেনলক আমেথাং আলে ফান কেক্লেম আতুমতা দো পুথত রিমুভাল অফ অর্গানস ফর ইলিগেল অর্গান ট্রেড লবংস পুথাক মাসাবসো জেথান লনাং ইলিতুম আপর অপর পেন ফাংকোদং মতে মুনিত কেনে পনপু আলাম রং রূপ আতক আনুমালম পেনাং আনচেথাং লাপেন লাপুসন কেক্লেম ওয়েক আতুম পুসিতামে আহক পেট পেনতা দো লাপুসন মুনিত কেরেং কেনে আতুম লাতুম পুসিতামে আনুৎকা প্রেগা ফান লামচাক কাচিপি মেক কুমারনে আতুমকে মুনিত আক আলং কেদো আংথিন আংফর আমেক আনো লাপেন কুমারনে আতুমকে তাংকা পেন কেপালার জি আফান লাপুসন আসাইলাংনো কেক্লেম আতুম পুসিতামে দো লাপুসন কেদো কগাজক রং রূপ আরলো কেদো আতুম পেনাং কিসুং চেতং নাংলো লাপেনথু কুমারনে আতুম ওরেং আসাই কেলং জি আফান পু আমেন পেন আলার কাপ্রেক আসাই আনাম আবে পিন পেন কেপাক্লেম তয় বর ই লাপুসন তা আজাহা কামুনি আতুম কাচমাথা দো আমোদ পিয়ালাম জং সিলিতুম চেথান জং দাম পুলতে ট্রেফিকিং ইন পার্সনস পুকে মুনিদ রেং আক আক আফান কে জ্বর কে নাম আরন রে পেন এলং আদিম পেন আকা প্রেক আদিম কেপাদাম তয় মুনিদ আফান আরন রে পেন কে খাং সাই উন এ রেম আসন পাকলেম্বর ই মুনিদ কেনে পন লাসনসি আসন আসন মুনিদ হিজানাং বং আদুকাং হয় লাহাই হুই আসাইলাংনো আফানসি ট্রেফিকিং ইন পার্সনস পু জং দামলো তাংতে নন কপুসন সি কচেরে মেঘ নং জিমা লাসিতামে এসন সনি চেথানল নাং বি এভার অফ ফেক জব অফার্স কমেন্টুনি কে বোরাইং আসাই আকে জয় পেন একাতেরওয়া লাপুসন্তা দোতাহাই তাংকা একাতেরওয়া লাপুসন্তা দোতাহাই বন্তা ইলি আংকুর আফলং আলাম চিনি পামে আবে পুলোতে কচেরে দুন দো নং জি ইলিফান মোয়াফি কে আলার পেনসি বাং আলে নাংচু এনপো পুথত চেক ট্রেভেল এন্ড এমপ্লয়মেন্ট ডকুমেন্টস আকেনাং সৎ আসন কাবে হুট নাংলি কাচিনি নেমুনি রাতুমাফান মেথাং পার্সোনেল ডকুমেন্টস আমোখা পিনাং নে ননাকাইকে ফোন আলংসি আজাদ আসন্তা জয়কে আফান পুরা কাচিবি কে অং লাসে উন আন কে ফোন পুসিতামে নাংলি পেন অনুৎকা প্রেক আফান পাওয়লংলে দেটসি আকেমে লাপেন উন আন কে কাচিনি নে আতুমাফানকে পিপে দেট মাতে লোলে দেটসি আকেমে পুথত প্রমোট এডুকেশন এন্ড এভেয়ারনেস কাইকেতা থেকমুচত চিনিমুচত আতুম চেথান জেপারে মতে চেরকটক আসাই দেং সিয়াকেমে জেসেমেট কে লা আর্টা কিজম আতুম আফান কাইকেতা থান পাচিনি নংজি লাপেন আর্টা কিজম আতুম পুসিতামে আকেথে আকেথেক আতুম কেমেসেন কেথান আনকে কাইকে সিতামে আর্জু নংজি পুথত ইউজ সেফ মাই

0: Education channels nangli sai ka chong dat dam matang te kijui dam ahut pusitami illegal mate aron ke chok che ke dam kanghu laposon kai ke ta abedet nangji aron chok lim pensi ajar asai mate ajar ason ta claim nangpo puthot report suspicious activities nangli jongsi কমেন্টুনে কে চকচে আবেপিন পুসিতামে বাং নাংকে পাসুং আসন্দো পুলোতে প্রাবজিন পেন পুলিশ লাপেন কাপ্রে কেরাপ খেকলেমা তুমা ফান লাম হয় বিদাম ফিট নাংপো লাপেন আনপার কমেন্টুনে আনুত কাপ্রে কে ফোলে থেক দুন লং পুসিতামে মুন্ঠি দুন পামে ইংসাই দুন পামে পেন নাংলি কেরাপ দুন জিয়া ফান মাথা পুসিতামে হেনোনে লাসি আমুত পিয়ালাম কাচিনি নেয়াসন মেন মেন বাং একেথান আলিং আর্জু ফিট ক্লেম ফিট লাপুসন কে নাংনে লাসি লাপুসন সাইলাং নো পেন কাচিংরাই থেক জিয়া ফান পুরা ইউনাইটেড নেশনস জেনারেল এসেম্বলি আহিন পেন সুরহিনী রাখরে থমনিংকান ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সনস লাবাং সুয়ারানী কাতালন জিয়া ফান সুমিন্দার আদাং পিতা পাচেথাংলো সনসি পুথত থু আনিংকান মাতে সুরহিনী রাখরে ফ্লি আনিংকান জাখং নিফাই থংকেপ আর্নি পেন লাবাংসো ওয়ার্ল্ড ডে এগেনস্ট ট্রাফিকিং ইন পার্সন পু আরানি কাতালন পাংচেংলো লাসনসি আনিংকান ওয়াং পুস্তামে তালন বম ওয়াং বমলো লাসি পিনি নিলি ট্রাফিকিং ইন পার্সনস পাথি হেক পেন কে থান কাপাচিনি কে লাপনসি কাংতন ইগলো কারলম
1: লামজিরাজাই মেক আংদেং লং পেন নন হেডাংলি টুম ফান্ডার টেরন এহিন পেন ট্রাফিকিং আপুথাক ট্রাফিকিং ইন পার্সন আপুথাক লামজির গে থান আর্জুক লং টাংলো আদুনটু লামজিরাজাই মেক আংদেং লং পেন রূপজিলিং ডিপিয়া হিন পেন পে আকাং হন আপুথাক লামজির গে থান আর্জুক থা কদকাবে রেডিও কার্জু দুনারা দোয়ান ফান্তামে নিলিহীন পেন নিংকং সামাকার দম পাজি রেগলো পিনি আজাই মেকালং নিলি সি কচিনি পনং জিয়ালাম থে পুঠাকসি থান বচিনি পঞ্জিয়া ফানসি বড়ি ইগলো আলাম থে পি লাকি সি কচিনি পনং জিয়ালাম থে লাকে পায়াকাং হন লাকি সি কেথে নায়া হির জুমেলো মুনি রাকায় লং পায়াকাং হন লাকি ইংথির এট লাপেন আহক পেট জুরুন এ পাংবার দামুন এ কেথে নায়াকাং হনলো ইনুট ওসো মাহাং থেক এট লো পুপেন কে পায় হেনলো এফান পিরথে চিকি রূপ পেন এফান নংপাথে নংলানা লাহোর পেন নংপাথে নংপাডিংলো ইলিতুম পিরথে নংহাচে পেন কে ইলিতুম কেচেংসি কাচিচিনি লাপেন কাংহন কেলং লাকে এপায় লং পেনসি কেলং চেংলো কেচেংসি ইলিতুম লাম কানিং জে কেংকাম চে জরলো পুপেন কে লাপেন তামি পিরথে তামি চিনি দুন মাতে থেকলংলো এপাই হেনলো ইলি তুমাফান পিরথে আসন একে থান একে পারে একে পাথেক মে হেনো এ অট ইদুর পুস্তামে এপাই লং পেনসি কি চিনি পন চেংলো এপাই হেনলো এফান কে চেংসি একে থান একে পারে বিদি সরে পিরথে লং কেংকাম চে জর দুন জিয়া ফান থান পারে পনলো এপাই কাং হন লাকি ইলি তুম মাহাং থেক এট মাতে পিরথে নাহাচে এট পেনলে কাংহন কেলং কালি ইলিতুম পিরথে নাহাচে চেয়াকো পেন এফান চিকলো জন সিরকেপ এফান আওকারলো এফান এলানা পেন এফান জো আর্নি নিংবে নাংলানা লাহর পনল জিরলো পুপে এফান নং মাথা আজক আমিনা ফান চেমাথা থেপিন পেন এফান লান আকাংহন কিথে আজক নং ওরা পনল এপাই লাপুয়ান কিথে ল আচার আসন লং তামে আমিনা ফান চে ও বুপসি এফান নং মাথা জুনিং ওয়ে জোনারলো কেং কাম চকলেম কেলাক পেন সিতামে এফান নংটিংনি নিপিন পেন কাংহন কিথে আজক কাইকে এফান নিং নং পারং চেন এফান সিতামে কাইকে বিদি সরে থান পারে লাপেন তামে ইলিতুম এ অট ইদুর কে মেসেন জি আফান তামে থান পারে পন কোসনসি এপেন কিথে আফান আমান পিনাং জিমা কোসনসি আহক পেট ইসি কে মেসেন মুনিরা আ অট আদুর মান জি আফান কাইকে এফান নং চিপাদুপি নং পারে পন লাসি লাপুসন আকাং হন ইলিতুম কেলং কে কোপাই থে পিগল লাসি কাইকে ইপি এপো এফান নাংকাং হন নংলানা লাহন আসন্থত সি ইলিতুম তামে লানা পনাংপো লাপেন চিংহন পনাংপো ইলিতুম একায় লং আপর চিলং লিয়াজক ইলিতুম পেনাং আন আতুম কে আপর চিপি থেকথে দেট মাতে চেলানা চেওরা আপর ওয়ে দেট টিটি কেসার আপর আহুট কে বন সিতামে ইলিতুম কাইকে চেমাথা পনাংজি এফান নংলানাল নাং ওরা সন্থত পুথত ইলিতুম সিতামে পিপাজির পনাংপ আথেমা পিরথেলং কে কেচেং সি কে পায়াকাং হনহেল কেথে নাইকে ইলিতুম সোদেদাহুত সিতামে কেচেং সি কে এ পায়াফানসি ইলিতুম চিরি পাপ্রাং টিটি লাপে

0: Dami pai sita me elong si nang dodun titi nang lana titi ning ke oi ning karong ning du kisunga hut sita me pai si kai ke phan ning nang pathe bidi sore ta me nang tha nang pari dun titi ili to ma jara son than the pin pen e pai phan nang chini et titi ning oi ning rong sita me pai pen ili yang bong kang hon ajakong thepik bonta ahut pen ke ili tum e pai phan choro pa jer tingni de titi mate ili tum bang e pai kang hon mate sacrifice a bang ka chini dam ka dure do ko ka jog ili tum matha dam thek the de titi sita ili tum ka ke ning chi bi nang ji e pai hen lo ke the nai ajara son ili tum hang he pin pen e phan nang matha thek ili tum কেমাঙা সন পাচুন পি আলার আজার সন কে মাঙা বেপিন পেন পায়ে এফান বিহেক পেন নং পাথে নং পাদিং সন থট সি ইলি তুম সিতা মে মোকে সারা পর কে ইলি তুম তা মে এসাই ব্যাং চেকলেম পেন এপায়া ফান লানা পন পামি নং জি আথে মা এপায়া কাং হন সন থট কে থে নায়া কাং হন পিয়ার থে আলং লং দাম দিল এপায়া ডিম আকলং মাদু সিতা মে চেরায়ুন এ মাতে পেগুন এ ইলি তোমা কায়লং আজাদ সাই ক্লেম মাতে ডেংপন সিতা মে এপায়া আহির জুমে কাইকে দো কেচারলি আহিন মাতে কেক্লেম কেদাম আহিন কেম্যাংসন আলোঙান সিতামে এফান কাইকে নিংনং চেঠে দুন্দু আলং তোমা কার ডম আহির জুমে আজাকং কিথে আজক পেনাং আন কেক্লেম কেদাম আলং তামে কেজক ফোন কেজক ওয়ান দো ননা কায়া পর ইতুম পেনাং আন আসাই কে অং পেন আজক মেনা আসাই চেক্লেম হেম আসাই সিতামে ক্লেম আনুট পেন আনুট কে আংতান আসাই কেক্লেম পেন আজক হেম তামে চেলাং চেলানা পন আজাদ আসন তামে নিং কি ডিং লাপেন কাংহন কে থে জক আজার সাই তামি ক্লেম পন বনটা ইলি তুম আহুট পেন কে পুয়ান সাই কে অং কে ক্লেম এট আফি তামি টিংনি বুপ টিটি আহুট পেন কে নিং কি থি লাম কাং টাং পেন তামি থাক দুন টিটি তাদু মাতে পাংখ্রে ওয়ে টিটি নাসিলা পুসন ম্যাং কে ইলি তুম ক্লেম নাং নিল কাই কে ফান নিং নাং পারং চেন আসন থট সি ইলি তুম তামি মাথা পনাং পো পায়া কাং হন আসন থট আকাং হন আজা কং লং আঠায় বেল ইলি তুম জিরপি জিরপো তুম নাং ও কাং বুপ মাতে নং নিং চেলার ফ্যাক্স তামে পায়া কাং হন কে এফয়াটেং নিং চেলার লে থির থিপ নিং ওই নিং দুক নিং আরং সিতামে কাইকে এফংটেং সি দোবের জি ইলি তুম ইপি এ পো ফান আপর কাছি পি সাই কাচেরাব দুন লাপেন তামে মান পেং কি পি কে পাজির পেন কাইকে নিং পারং জিয়া ফানসি বর ই পনাং পো এফান কাং হন পি পাজির সন্থত সি পায়া কাং হন লাকে এফান মাহাং পাথেক চট কালি লাকে লাবাং সুয়াং বং মিনা থেমলেং আকাং হন কাওরা কালানা লাহত লাপুসন থাক থাক সি মিনা ফান সেক্রিফাইস পনলো পেনাং আন সোয়ালো মাতে সার্পি মারাতুম ওসোমার চোপাং রেং মাতে এডব দো লাপেন তামে কাংহন পাজির সিতামে মিনা সোমার আতেং লানা লাহত পন লাপুসন আকাং হন পাজির পন থেক লাকে ইনুত পাইসি থেক চটজি কাদু কাবে ওসোমার ফান তামে প্ল্যাক প্লেপিন পেন কাংহন পাচিহমান থেক লাবাংসু আকাং হনকে পায়ালংসি লংচজ্জি লসি পায়াকাং হন লাকি ইফান কাংটিং আলং পেন ইফান আতুর নাকি পি আবাং ফিল ইলি তুমাফান কে মে সায়ালং নং যা পনল নং পারে পনল নং রায় দুনল নিং নং পাঠে দুনল পায়াকাং হন লাকি সি কাং হন আজাকং কে থে নাই মাতে পির থে আলং পেন ইংথির এট আকাং হনল লসি নীলিলাম থে লাপান সিং টনি কলো লাপেন তামি কাদু কাবি রেডিও নাকার জুদুনারা তোয়ান ফানস্তামি নীলিহীন পেন নিং কাং সামা কার্ডম পাচিরি লো কার্ডম
1: লামজিরা জাইমেক আংদিং লং পেন নন হেডালি তুম রূপজিলিং টিপিয়া হিন পেন পে একাং হন পুথাক লামজির কে থান আর্জিক লং টাংলো লাকে আকাশবাণী টিপু

কার্বিল আমার জানালুন আজাইমেক আংডেং আলং পেন নন হেডনাংলি তুম নেকাং হনপু কার্বিল আমার জানালং পেন মঙ্গল রং পিলাপেন বাড়ি রং ফারপি কিলুন আলুন আর জিগলং টাংল আদুন্ঠু কার্বিল আমার জানালুন আজাইমেক আংডেং আলং পেন হেমাকার জংপু কার্বিল আমার জানালং পেন রামসিং তেরাংলাপেন রবিনা ক্রপি কিলুন আলুন আর জিগথা আলুনালাম থে কোপায় তংতে আর জুইথা লবাং সালুন।

কার্বিলামার জানালুন আজাইমেক আং দেং আলং পেন ননহেদ নাংলি তুম হেমাকার জং পু কার্বিলামার জানালং পেন রামসিং তেরাং লাপেন রবিনা ক্রপি কিলুনালুন আর্জিকলং টাংল আদুনথু কর্পি কুংরি পু কার্বিলামার জানালং পেন টিম সো ক্রো কিলুনালুন আর্জুইকথা আলুনালাম থে কর্পি কুংরি তাংতে আর্জুইকথা লাবাং সোয়ালুন

পেন কাপড়ে কাপড়ে কার্বি লামার জানা লং পেন কার্বি আলুন আর্জিকলং টাংলো লাকে আকাশবাণী টিপু আদুন্থু নন স্টুডিও ঘুরিয়া পর পরফাই কেব চক টাংলো লাসিপিনি নীলিতুম আকাশবাণী ডিফু লং পেন জাইমেকে পাচে তাকে লাপুয়ানসি কাংটন এগলো পুথত পেন আবাদা পরফাই ফরা মিনিট